দেখুন, আজ দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রুটে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত যোগ দিবসের অনুষ্ঠানের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে এতক্ষণ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত মর্নিং নিউজ এবং পরে শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং পরে শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালা এখন রয়েছে আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেন।

আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনতে পাবেন ছোট্ট সোনামণিদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো অনুরোধ 12:30 একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 পুনরায় হ্যালো অনুরোধ। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 মা ও বোনদের জন্য অনুষ্ঠান মহিলা মহল। 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 2:45 নজরুল গীতি শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:10 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থির আসর, 6:40 সীমান্ত থেকে। আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যে 7:00। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:45 এবং 7:55। যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনতে পাবেন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কথিকা। রাত 8:30 নজরুল গীতি। রাত 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 9:15 আধুনিক গান। রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 লোকগীতি। রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর।

0: ছোট্ট বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে এই মুহূর্তে তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা শুনছ, তোমাদের সবাইকে আজকের আসরে আমরা স্বাগত জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা আজকেও তাদের পরিবেশনা নিয়ে আসরে উপস্থিত আছে, তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবে বলে। আমরা এখন তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি। কেমন আছো সবাই?
1: ভালো।
0: আচ্ছা, আওয়াজটা অনেক মৃদু হলো, ঠিক আছে, অসুবিধে নেই। আজকের আসরের প্রথম বন্ধুর কাছে আমরা চলে যাব তার পরিবেশনা শুনবার জন্যে। কি নাম তোমার?
1: কণিকা সেন।
0: আচ্ছা কণিকা, কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, শুনি সবাই মিলে।

0: যাই হোক, কণিকা আমাদেরকে শোনালো এমন একটা গান যা মূলত বৈশাখ কেন্দ্রিক এবং পহেলা বৈশাখের থিম সং হিসেবেও কিন্তু কালক্রমে এটা পরিগণিত হয়েছে। যাই হোক, বৈশাখ আসতে আরও মাস তিনেক দেরি আছে, তারপরও আমরা একটু অগ্রিম স্বাগত জানালাম আর কি।
1: ঠিক আছে, শুনি আরেকটা শোনাবে,
0: শুনি।

0: আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে। কি নাম তোমার?
1: দেবারুণ দত্ত।
0: আচ্ছা, দেবারুণ কি গান শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা আচ্ছা,

0: এবারে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে, কি নাম তোমার?
1: স্নিগ্ধা সাহা।
0: স্নিগ্ধা, কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা শোনাও।

0: নামটা বলো প্রথমে।
1: বিন্দিয়া দেব।
0: আচ্ছা, কি শোনাচ্ছ এখন?
1: ভক্তি গীতি
0: শুনি।
2: সর্বতোমঙ্গল রাধি বিনোদিনী রায়,

0: আচ্ছা, তোমার নামটা বলে দাও।
1: অমৃতা দেব।
0: আচ্ছা, অমৃতা আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনালো। ছোট্ট বন্ধুরা, গান কবিতা ছড়া সব মিলিয়ে আমাদের আসরের সময় আজকে একেবারেই ফুরিয়ে এসছে এবং সময়ের ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে আজকে আসর গোটাতে হবে। তো তোমাদের সঙ্গে আগামী অনুষ্ঠানে, আগামী আসরে আবারও কিছু নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। সে অবধি তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। খুব ভালো থাকবে সবাই।

শুনলেন ছোট সোনামণিদের জন্য অনুষ্ঠান শিশুমেলা। শিশুমেলাটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো অনুরোধ।

0: নমস্কার শ্রোতা বন্ধু, হ্যালো অনুরোধে আজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজ একটা বিশেষ দিন, 21শে জুন, সবারই জানা আছে আজ আন্তর্জাতিক যোগা দিবস, স্বাস্থ্যই সম্পদ। শ্রোতা বন্ধু, আমরা প্রতিদিন বিভিন্ন রকমের পরিশ্রম করি, বিভিন্ন রকমের কাজ করি, চলাফেরা করি, অনেকটা আমরা নিয়মের বাইরে চলে যাই আমাদের খাওয়া দাওয়া চলাফেরাতে। সেজন্য আমাদের শরীর তাকে ঠিক রাখার জন্য অবশ্যই ব্যায়ামের প্রয়োজন। তো আজকে খুব সুন্দর একটা দিন, আর সেই হ্যালো অনুরোধ, সেই হ্যালো অনুরোধে আজকে আমাদের সিক্রেট কোড স্বাস্থ্যই সম্পদ। আর সেই স্বাস্থ্য সম্পদটাকে ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের যোগা ব্যায়ামের প্রয়োজন আছে। তো দেখি আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস শহর চণ্ডীপুর থেকে বলছি দিদি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো আছেন তো?
1: স্বাস্থ্যই সম্পদ সিক্রেট কোড রেখেছেন।
0: হ্যাঁ, আজকে সিক্রেট কোড স্বাস্থ্যই সম্পদ।
1: আজকে তো বিশেষ একটা দিন, বিশ্ব যোগ দিবস।
0: হ্যাঁ,
1: তো এই যোগ দিবস আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মোদীজি শুরু করেছেন, এখনো চলে যাচ্ছে, তো কন্টিনিউ চলে গেলে সবার জন্য ভালো হবে। আর যোগটা শুধু যোগ দিবসই করব, প্রতিদিন করব না তাহলে কোনো লাভ নেই। যোগটা আসলে 365 দিন করা উচিত,
0: অবশ্যই।
1: তবেই তার উপকারিতা পাওয়া যাবে। তো আমি সকালবেলা অংশগ্রহণ করেছি আমাদের কৈলাস শহরে,
0: আচ্ছা,
1: সবার মধ্যে যোগটা মানে কি বলবো,

0: খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, অনেক লোক ছিল।
1: আসলে
0: তো
1: হ্যাঁ
0: আজকের বিশেষ দিনে আমি একখানা গান শুনতে চাই।
1: হুম হুম বলুন গানটা, তারপর একটা কথা বলছি আমি।
0: এই গানটা আমি গোল্ডেন সং বলবো, 1980-তে রিলিজ হয়েছিল, ছবির নাম বন্দিশ। গানটা হচ্ছে মেরে হোশ লে লো, আশাজি কিশোর দা গেয়েছেন। এখন তো দিক পাওয়া যায় কিনা
1: দেখছি।
0: না। হ্যাঁ, হেমা মালিনী অভিনয় করেছেন এই গানের মধ্যে।
1: মেরা হোশ লে লো,
0: মেরে হোশে লে লো,
1: মেরা হোশ লে লো দিবানা বান,
0: মেরে হোশে লে লো, মেরে,
1: হ্যাঁ হ্যাঁ লে লো দিবানা বান, এই গানখানি তো।
0: হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আসলে এই গানটা তখন অনেক ছোট ছিলাম, রেডিওতে শুনতাম, একটা রেডিও ছিল
1: আচ্ছা
0: বাড়িতে, তখন রেডিওতে শুনতাম। আর এই গানের বয়স প্রায় 50 বছরের কাছাকাছি মনে হচ্ছে, এই কিছুদিন আগে মনে হয় রিলিজ হয়েছে।
1: চিরনূতন।
0: আর এই গানটা দিদি ভাই যতই শোনা যায় মানে তৃপ্তি আর হয় না, আরো শুনতে ইচ্ছে করে।
1: হুম হুম
0: আর
1: হ্যাঁ
0: এই গানের মধ্যে তো আরো বড় বড় নক্ষত্ররা রয়েছেন, কারণ এই গানের রূপ দিয়েছেন আনন্দ বক্সী,
1: হুম
0: আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারিলালজি।
1: হ্যাঁ হ্যাঁ গেয়েছেন তো আর কিশোর কুমার, বলে লাভ নেই।
0: আর দিদি এই গানটা আপনাকে নিয়ে শুনতে চাই,
1: অবশ্যই
0: বাদল খুঁটিয়াল, লালন ভরানী, প্রেমজিৎ চক্রবর্তী, ভীষণ সঙ্গীত প্রিয় আমাদের সবার আদরের জহরলাল বর্মন মহাশয়, বরুণ সূত্রধর, বুলটি ভুল, অবিনাশ তেলি, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদি,
1: হ্যাঁ,
0: আপনিও শুনুন।
1: সবার জন্যই পাঠাবো আপনার পছন্দের গান। আর সেই যোগ দিবস নিয়ে বলছিলাম, প্রতিদিন যোগ, সেটা আমাদের প্রত্যেকেরই করা দরকার। তো
0: একদম একদম,
1: সেই ব্যায়াম যোগ বলুন, সেটাকে প্রতিদিন করার, সেই প্রত্যেক মানুষের জীবন চর্চার একটা অঙ্গ হিসেবে করা আমার মনে হয় প্রত্যেকেরই দরকার। আর সেই সুন্দর আজকের সেই সুন্দর দিনটাকে সেই প্রতিদিনে নেবার জন্যে আমাদের প্রতিদিন 5 মিনিট 10 মিনিট এরকম করে একটু একটু টাইম বাড়িয়ে যদি করা যায় তাহলে আমাদের জীবনের জন্যই তো লাভ। তাই বলছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনি সকালবেলার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পছন্দের গান চলে এসছে, শুনে শুনতে থাকুন।

0: হ্যালো, হ্যালো অনুরোধ।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার।
1: শুনতে পাচ্ছেন আমার কথা প্রশ্ন?
0: হ্যাঁ, একদম শোনা যাচ্ছে।
1: আচ্ছা, যাই হোক, ভালো লাগছে শুনে।
0: হুম,
1: আর আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আর প্রথমে আপনাদের যে নিয়ম রয়েছে সেই নিয়মটা পালন করে ফেলি, ঠিক না?
0: হুম হুম,
1: আজকে
0: অবশ্যই।
1: আপনার জিজ্ঞেস করে রেখেছেন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ।
0: হ্যাঁ, স্বাস্থ্যই
1: একেবারে
0: সম্পদ।
1: সত্যি কথা। কারণ দেখুন, যতই আমাদের টাকা পয়সা থাক না কেন, আছে গাড়ি ঘোড়া বাড়ি ঘর, কিন্তু যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তাহলে সেই গাড়ি ঘোড়া টাকা পয়সা দিয়ে কোনো কাজ নেই, একেবারে দিতে। তাই আমাদের প্রথমে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, সেটাই, এবং নিয়মিত মানে চলতে হবে। দামের কথা বলে ফেলি আপনাকে, এবার
0: আর সেই
1: আজকে আমাকে
0: শরীর
1: জানতে হবে
0: স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে তো আমাদের একটা জিনিস করতেই হয়।
1: যোগব্যায়াম
0: হ্যাঁ
1: প্রতিদিন।
0: অবশ্যই,
1: আসলে
0: আজকের এই
1: আচ্ছা,
0: বিশেষ দিনে এই জন্যই।
1: তার প্রাথমিক কথায় আমি আসি, আপনার সঙ্গে
0: হুম
1: কথা বলবো 2-4 মিনিট। প্রথমে আমি আপনার গানের কথাটা বলে ফেলি, তাহলে আপনি গানটা বের করবেন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আজকে আমাকে শুনিয়ে দিন, ছবির নাম হচ্ছে মিস্টার হাসিক, আর
0: মিষ্টি
1: কুমার
0: হাসিক।
1: শানু যে গেয়েছিলেন গানটি, মেরা চাঁদ মুঝে আয়া হে নজর। দেখুন আপনি, আর বিশেষ করে দেখুন, আজকে হচ্ছে যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস। আসলে আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু গর্ব অনুভব করছি, গর্ব করছি, কারণ এই যুক্তি দেশের যে প্রস্তাব।

0: প্রস্তাব কিন্তু আমাদের এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে কিন্তু তিনি রাষ্ট্রসংঘের প্রস্তাব রেখেছিলেন, এবং ইনার প্রস্তাব সমর্থন করে কিন্তু সেই দিবস কিন্তু ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ। তাই আমরা 2015 ইংরেজি থেকে আমরা গোটা বিশ্ব জুড়ে যোগ দিবস পালন করছি। সেই দিবস পালনের তাৎপর্য সেটাই যে আমরা শুধু আজকের দিনে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই দিবস পালন করছি, অনেকজন কিন্তু পোস্ট করছেন, ভিডিও সেলফি তুলে দিচ্ছেন, কিন্তু তা নয়, আজকের দিনে সেইটা লাইক বা কমেন্ট পাওয়ার জন্য দিচ্ছেন। আমি তা মনে করি না, আমি মনে করি কি জানেন, হয়তো বা আমরা বিশ্ব কর্ম যেটা রয়েছে আমাদের পুজো অর্চনা অনেক কিছু রয়েছে না প্রতিদিনের, তার মধ্যে দিয়ে এই যে যোগজন যোগব্যায়াম, সেই যোগব্যায়াম অন্তত পক্ষে আমরা 15-20 বা 8 ঘন্টা যদি আমরা আমাদের কর্মের মধ্যে আনতে পারি তাহলে আমার মনে হয় ভালো হবে।
1: প্রতিদিনের অভ্যাসের মধ্যে, প্রতিদিনকার অভ্যাস, আমরা যেরকম স্নান করি, ঘুমোই, ভাত খাই, এরকম সেই অভ্যাসের মধ্যে যদি ব্যায়ামটাকে রাখা যায় তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকবো।
0: সেটাই আমরা সুস্থ থাকবো। তাই আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমি সব শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, শুধু যেন যোগ দিবসের দিবসে একদিন আপনারা যোগ করছেন সকালে গিয়ে তা নয়, আগামীকাল থেকে করুন, 365 দিন যোগ অভ্যাস করে যান, তাতে যদি সুস্থ না থাকা যায় সেটা আলাদা ঈশ্বরের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে দেখুন, এখন আমরা যখন ডাক্তার দেখাতে যাই, বিশেষ করে অনেক ব্যথা ট্যাথার জন্য বা পেটের সমস্যা, তখন ডাক্তার বাবুরাও কিন্তু মানে ব্যায়ামের কথা বলেন।
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের আসলে তো আমাদের শরীরে আমাদের শরীরের ঔষধ তৈরি করে দিচ্ছে, কিন্তু আমাদের কিছু ভুল চলাফেরার জন্যই সেটা হচ্ছে না। সেই যোগ ও ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের ঔষধ আমাদের শরীরেই তৈরি হয়। তো ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
0: আর এই মুহূর্তে তাদেরকে নিয়ে শুনবো, বিশেষ করে রয়েছেন অনুপ দা জহর দাস দুইটা, আর অভিলাষ চেলী মহাশয় অনেকদিন ধরে অনুষ্ঠানে ফোন করছেন না, আকাশবাণী কৈলাসে শুনতে পাচ্ছি না, জানি না কেন করছেন না, এই শ্রোতা বন্ধুকে আমি অনুরোধ করছি অনুষ্ঠানে ঢোকার জন্য। আর রয়েছেন সঙ্গীতা মহাশয়া, আর সত্যি লালন গোরানি, বিশ্বজিৎ গায়েন রয়েছেন, আর এই মুহূর্তে যারা বাদল খতিয়ান বাবু, আর মোটামুটি সবাইকে নিয়ে শুনবো হয়তো বা গুরুসূত্রধর মহাশয়, গুরুসূত্রধর মহাশয় খুব ভালো অভিজ্ঞতা, যাই হোক এই মুহূর্তে যারা শুনছে সবাইকে নিয়ে শুনবো। আর অনুষ্ঠানে বন্ধুদেরকে অনুরোধ করছি, আপনারা যারা অনুষ্ঠানে প্রবেশ করবেন আপনারা যুগের সম্পর্কে একটুখানি বর্ণনা করবেন, 1 মিনিট 1.5 মিনিট।
1: ধন্যবাদ,
0: তাহলে অনুষ্ঠান ভালো
1: থাকবেন।

0: হ্যালো, হ্যালো অনুরোধ, নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের সিক্রেট কোডটা বলুন। হ্যালো, আপনার কথাটা কেটে কেটে আসছে, একটু সাইডে সরে যান, নেটের বোধহয় সমস্যা হচ্ছে, কথাটা কেটে কেটে আসছে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্যই সম্পদ। হ্যালো, হ্যাঁ, আপনার কথাটা ঠিক বোঝা যাচ্ছে না। আমি কথাটা ঠিক বুঝতে পারছি না, আপনি একটু আশেপাশে সরে যান, সম্ভবত কেটেই গেল লাইনটা। শ্রোতা বন্ধু, আপনার পছন্দের গানটা আমরা শুনতে পেলাম না। হ্যালো, হ্যাঁ বলুন।
1: নমস্কার মাতাজি,
0: হ্যাঁ নমস্কার।
1: স্বাস্থ্য সুখের মূল খাঁটি।
0: স্বাস্থ্যই সম্পদ, আমাদের অনুষ্ঠানের সিক্রেট কোড।
1: স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সুখের মূল।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্বাস্থ্যই আমাদের
1: আর
0: সম্পদ।
1: স্বাস্থ্য সুস্থ রাখতে হলে, স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে আমাদের যোগাসন আদিকাল যুগ হইতে আসিয়াছে। ঋষি মুনিগণেরা ঔষধই খেতেন না, যোগ আসন আর প্রাণায়ামের মাধ্যমেই জীবন দীর্ঘায়ু হইত।
0: আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার নামটা কিন্তু আপনি বলেননি, যদিও আমি আমি আপনাকে চিনে গেছি।
1: হ্যাঁ, আমি রঞ্জন গোস্বামী বলছি।
0: হ্যাঁ, জায়গার নামটা বলুন,
1: জায়গার নামটা
0: কোন জায়গা থেকে বলছিলেন আপনি?
1: কমলপুর, কমলপুর
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: নোয়াগাঁও। তো এই সম্বন্ধে অনেকে অনেক কিছু আলোচনা করছেন। আমি আজকে প্রায় 18-19 বছর হয় আমি অসুস্থ হয়ে এক সাইড অবশ্যই গেছিল। একমাত্র আসন প্রাণায়াম আর হোমিও ওষুধের কি আছে, এখন
0: আচ্ছা
1: পর্যন্ত হাঁটা উঠিতে আছে,
0: আচ্ছা,
1: অত্যন্ত উপকৃত হচ্ছি। এবং সকল শ্রোতাদের প্রতি অনুরোধ রাখবো যে শরীরকে নিরোগ রাখতে হইলে শুধু শরীর নয়, আমাদের মন জ্ঞান বুদ্ধিকে সুস্থ
0: সতেজ
1: রাখতে
0: রাখতে
1: হইলে,
0: গেলে, হ্যাঁ সতেজ রাখতে গেলে,
1: সতেজ রাখতে হইলে
0: হ্যাঁ
1: আমাদের যোগাসন প্রাণায়াম
0: অবশ্যই প্রয়োজন।
1: অত্যন্ত প্রয়োজন। এবং ঘুরে উঠে হাঁটা।

0: আর অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, এই কথাই রাখলাম। আর গানটা শুনবাসকে,
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, মোসাফির ওই আরো নজর আগে ঠিকানা, এই যে
1: মুসাফির হই আর।
0: হ্যাঁ মোসাফির ওই আরো নমস্কার।
1: দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ,
0: আমার সাথে আছেন শ্রীমতী চক্রবর্তী, অবিনাশ দেলি, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা মাতাজি, ফুলটি দাস।
1: ঠিক আছে, সব্বার জন্যই আপনার পছন্দের গান পাঠাবো।
0: হ্যাঁ, অনেকেই আছেন, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা রইল।
1: ভালো থাকবেন, কথা হবে আবারও। নমস্কার।

0: হ্যালো, হ্যালো অনুরোধ,
1: হ্যালো
0: হ্যালো।
1: হ্যালো, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য। আর আজকে অবশ্যই বিষয়বস্তুটা হলো একেবারে প্রাসঙ্গিক, স্বাস্থ্যই সম্পদ, তাই না?
0: হ্যাঁ, একদম ঠিক।
1: যাকে ইংরেজিতে বলে
0: হেলথ ইজ
1: হেলথ
0: ওয়েলথ।
1: ইজ ওয়েলথ। সত্যি তাই। আর আসলে একটা
0: আজকে
1: জায়গায়
0: আজকে
1: দাঁড়িয়ে
0: এই সিক্রেট কোডটা রাখার পেছনেও কিন্তু একটা কারণ আছে।
1: তাই,
0: হ্যাঁ, অবশ্যই।
1: হ্যাঁ বলুন।
0: আজকে আন্তর্জাতিক যোগ দিবস,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো একেবারে জানার
0: এটাই
1: কথা।
0: এটাই বিশেষ কারণ। কারণ
1: আর
0: আমরা
1: পাশাপাশি
0: আজকের দিনটাতেই কিন্তু বেশি প্রাধান্য দিই, আমরা আজকের দিনেই একটু ব্যায়াম করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিনটা তো সেটা আমাদের প্রয়োজন, তাই না?
1: হুম হুম হুম আর পাশাপাশি আরেকটা দিন ভুলে গেলে

0: হ্যালো, হ্যালো অনুরোধ, হ্যালো হ্যালো অনুরোধ থেকে বলছি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো অনুরোধ।
1: নমস্কার দিদিভাই,
0: হ্যাঁ নমস্কার,
1: আমি চন্দ্রপুর থেকে সঙ্গীতা দেবনা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: তো দিদিভাই, আসতেছি একটু, হচ্ছে স্বাস্থ্যই সম্পদ।
0: হুম
1: আর আগে গানের কথাটা বলেছিলি,
0: হ্যাঁ বলুন।
1: ছবির নাম কালিয়া
0: হুম
1: আর গানের কলি হচ্ছে যবসে তুমকো দেখা।
0: জব সে তুমকো দেখা।
1: আর আজকে একটা বিশেষ দিন,
0: হুম
1: বিশ্ব যোগ দিবস। তো যোগ শরীরের জন্য খুবই ভালো, সবার যোগ ব্যায়াম করা উচিত। আর আজকে আমিও করেছি,
0: ভালো লাগলো শুনে। আমরা প্রত্যেকেই যদি আমাদের প্রত্যেকের জীবনে কম করে হলেও 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে, প্রথমে একেবারেই যদি সম্ভব না হয়, প্রথমত 5 মিনিট থেকেই যদি শুরু করা যায় তাও কিন্তু মন্দ নয়। আস্তে আস্তে আমরা সেটাকে টাইমটা বাড়িয়ে নিতে পারি, তবে আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনই যোগ ব্যায়ামের কিছুটা প্রয়োজন আছে, কিছুটা নয় বলবো পুরোটাই প্রয়োজন আছে। তা পছন্দের গান চলতে চলে এসছে, শুনতে থাকুন।
1: ভালো থাকবেন দিদিভাই।
0: ভালো থাকবেন
1: নমস্কার।
0: আপনি।
1: আর আমাদের কমলপুর থেকে কাকু শুনবেন,
0: হুম
1: কাকু আর কেমন দাদা, জহর দাদা, বরুণ দাদা।
0: ঠিক আছে, সববার জন্যই আপনার পছন্দের গান যাচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো, হ্যালো অনুরোধ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি একেবারে শুনতে পাচ্ছি না। হ্যালো, কে বলছিলেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। লাইন কেটে গেল এবং কথাটা আপনার ভীষণ অস্পষ্ট আসছে, আমি ঠিক শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: বলছি আমি সিক্রেট কোডটা বললি দিদি,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমাদের সিক্রেট কোড হলো আজকে সম্পদ,
0: হ্যাঁ
1: আমিও
0: হ্যাঁ
1: বলেছিলাম দিদি।
0: হ্যাঁ হ্যাঁ, গানের লাইনটা বলুন, আপনার কথাটা চট করে কেটে যায়।
1: আজকে গানটা শুনে দিন,
0: হ্যাঁ বলুন
1: সবকিছু হ্যাঁ আস্তা হয়ে যাতা হ্যায়,
0: আরেকবার বলুন। সেই তো আমি বুঝতে পারছি না, একেবারেই বোঝা যাচ্ছে না কথাটা, আরেকবার বলুন, আমি চেষ্টা করে দেখছি শোনার। লাইনটা আরেকবার বলুন। আয় মুসাফির হে,

0: मुसाफिर।
1: आपकी मुसाफिर है, आपकी है जाती है, आप इनके रास्ते में कुछ यादें छोड़ जाती है।
0: বাড়ি গানের কথাগুলো ঠিক আমি আইডিয়া করে নিচ্ছি, বুঝতে পারছি না। আদি মুসাফির, হ্যাঁ আদি মুসাফির, হ্যাঁ লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি।
1: ওর মোহাম্মদ রফি,
0: আর লতা
1: ঠিক আছে।
0: মঙ্গেশকরের কণ্ঠে এই গানখানি তো?
1: হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ ঠিক বলেছেন।
0: ঠিক আছে দিচ্ছি, কিন্তু আপনার কথাগুলো এত অস্পষ্ট শোনা যাচ্ছিল, সম্ভবত সমস্যা আছে লাইনে। তো ঠিক আছে, শুনে দেখুন, পছন্দের গান চলে এসেছে।

0: হ্যালো, হ্যালো অনুরোধ।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: স্বাস্থ্যই সম্পদ। আমি ফোন করেছিলাম আগে, কিন্তু ফোনটা কেটে গেছে, তাই অনেক দুঃখিত।
0: সেই তো ঢুকলো
1: আপনার
0: আবার,
1: ভাইটা
0: নামটা বলুন।
1: নামটা মিঠুন চক্রবর্তী, বেঙ্গালুর থেকে বলছি, আর গান শুনবো গঙ্গা যমুনা সরস্বতী,
0: গঙ্গা যমুনা
1: সাজন মেরা
0: সরস্বতী।
1: উচি পার হে,
0: গঙ্গা যমুনা সরস্বতী কোন গান?
1: সাজন মেরা উচি পার হে,
0: সজন মেরা।
1: সাজন মেরা উচি পার হে।
0: হ্যাঁ
1: আর বলছিলাম, লাস্ট মুহূর্তে ফোনটা পেয়ে অনেক খুশি লাগছে। আর আজকে যোগা দিবসের জন্য বলছি যে সবাই যোগা করে শরীর সুস্থ রাখার জন্য।
0: অবশ্যই।
1: অনেক অনেক অনেক সময় মানুষের শরীরে অনেক রোগ হয়, কিন্তু ঔষধে সেটা ছাড়বে না। কোনো কোনো ব্যায়াম করলে কোনো কোনো অসুখ ছাড়ে যায়।
0: হ্যাঁ সত্যি তাই, আমাদের শরীর আমাদের শরীরের ঔষধ তৈরি করে, আমাদের রক্ত
1: কোনো কোনো
0: সঞ্চালন।
1: ডাক্তাররাও কোনো সময় ব্যায়াম করার জন্য বলে।
0: অবশ্যই, সে আমাদের শরীরের রক্ত সঞ্চালনটা বাড়ানোর জন্য, তাই তো?
1: আর প্রত্যেক দিনই মানুষকে কিন্তু চলাফেরা করতে হয়, হাঁটতে হয়। যদি এক জায়গায় বসে বসে থাকে তাহলে কিন্তু হবে না।
0: অবশ্যই।
1: আর সব সময় যদি মানুষে হাঁটাচলা ছেড়ে সব কিছু ছেড়ে বসে থাকে, কিন্তু বেমার আসবে।
0: ঠিক
1: স্বাস্থ্য ভালো
0: আছে,
1: থাকে,
0: স্বাস্থ্য ভালো রাখা সবার দরকার, এবং প্রত্যেকে আমাদের প্রতিদিনের জীবন চর্চায় ব্যায়ামটাকে নিত্য সঙ্গী করা প্রয়োজন। অনেক ধন্যবাদ মিঠুন, গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: যারা শুনছেন সবাইকে শুনবো, আপনিও শুনবেন।
0: অবশ্যই।
1: আর আমার দাদাও আছেন অনুপ্রমা চক্রবর্তী। আর
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দিলাম পছন্দের গান, শুনতে থাকুন।

0: শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো অনুরোধ।
1: হ্যালো অনুরোধ থেকে আজ আজকের মতো বিদায়।
0: আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে 1:29:51। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। NTA ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ে সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
0: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্য ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। ও সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনরিড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডাল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। इसलिए आज भारत अपने बंदरगाहों का आधुनिकीकरण कर रहा है, नई क्षमता तैयार कर रहा है, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है। सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
0: एक खबर प्रचारित होते आकाशवाणी থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। তেসরামে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর দুটোয়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: नीट आज पुनः परीक्षा होने जा रहा है। मेरा पूरा भरोसा है एनटीए के ऊपर, भारत की सभी राज्य सरकारों के ऊपर, जिला प्रशासन के ऊपर, भारत की शिक्षा जगत के ऊपर, विशेष करके भारत की विद्यार्थियों के ऊपर। आज लगभग 22 लाख विद्यार्थी नीट में बैठने वाले हैं। निर्भय होकर बैठे, चिंता मुक्त होकर बैठे, आप निश्चित रूप में अच्छा करोगे। विद्यार्थियों को मेरा ये अनेक अनेक शुभेच्छा है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3-4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন মা ও বোনদের জন্য অনুষ্ঠান মহিলা মহল।

0: মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি মাতৃত্ব। যত্নে, ভালোবাসায়, আদরে যে প্রাণ নিজের মধ্যে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তাকে বড় করে তোলার আনন্দই আলাদা। তার মিষ্টি হাসি, বায়নার কান্না, অভিমান সব অনুভূতি মিলিয়েই তৈরি হয় মায়ের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সন্তান প্রতিপালনে মায়ের যে অপরিসীম ভূমিকা, তা নিয়ে আজ কথা বলব মেখলা মজুমদারের সঙ্গে। নমস্কার মেখলাদি। মেখলাদি, সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা নিয়ে তোমার অভিমত কি তা বলো।
1: মায়ের ভূমিকা বলে শেষ করার মতো নয়, কারণ সন্তানের কাছে মা বিশেষ স্থান অধিকার করে আছেন, সর্বক্ষণ জড়িয়ে আছে মায়ের ভূমিকা। এই ক্ষেত্রে বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে মনে পড়ছে। তিনি বলেছেন যে মা হচ্ছেন ঈশ্বরের সাক্ষাৎ নররূপ। সত্যিই তো ঈশ্বর জগতের সকলকে পরোক্ষভাবে পালন করছেন, আর মা প্রকাশ্যে পালন করছেন তার সন্তানকে। সন্তান ভূমিষ্ঠ হবার আগেই তো মা একা তাকে প্রতিপালন করেন। বাবা বা পরিবারের লোক অথবা বাইরের অন্য কোনো লোক মাকে সন্তান প্রতিপালনের জন্য হয়তো বাইরে থেকে সাহায্য করেন, কিন্তু সাক্ষাতে নয়। গর্ভাবস্থায় মা তার যতই যন্ত্রণা হোক না কেন, কষ্ট হোক না কেন, তিনি তা সানন্দে স্বীকার করে নেন অদেখা সন্তানের প্রতি ভালোবাসা, স্নেহের টানে। এমনও হয় কখনো কখনো ঘুমোতে পর্যন্ত পারেন না মা, খেতে পারেন না, তবু শুয়ে যান সন্তানের আশায়। হয়তো পছন্দের খাবার পর্যন্ত খান না, সন্তানের অনিষ্ট হতে পারে এই আশঙ্কায়। তাই গর্ভবতী অবস্থায় মাকে নিজের স্বাস্থ্য, মন, মানসিকতা যাতে সুস্থ ও সতেজ থাকে তার জন্য চেষ্টা করতে হয়। পাশের কোনো চিকিৎসা কেন্দ্রে স্বামী বা অন্য কাউকে নিয়ে পরীক্ষা করানো দরকার। ডাক্তারের পরামর্শ মতো মাকে তখন চলা উচিত। যদি কাছাকাছি চিকিৎসা কেন্দ্র না থাকে, তবে অঙ্গনওয়াড়ি, গ্রামলক্ষ্মী বা এনজিওর সাহায্য তার নেওয়া দরকার।
0: ঠিক কথা বলছ, তাদের কাছে গেলে মায়েরা বিশেষ সহায়তা পান।
1: আরে শুধু সহায়তাই নয়, কখনো কখনো বিনোদনের সুযোগ পর্যন্ত পাওয়া যায়। আর এই বিনোদন অবস্থা, বিনোদনটি গর্ভাবস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ মার সুস্থ মন, মানসিকতার উপর অনেকটাই শিশুর মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে। এজন্য গর্ভাব

0: অবস্থায় মা সব সময় চেষ্টা করবেন যাতে আনন্দে তিনি থাকতে পারেন, কারণ মায়ের আনন্দ এবং সৎ চিন্তা সৎ ভাবনার উপর কিন্তু শিশুর ভবিষ্যতের মস্তিষ্ক সৃষ্টি হয়।
1: সত্যি তাই,
0: ভিত্তিটা সৃষ্টি হয়, তো তাই তাকে কি করতে হয়, যারা লেখাপড়া জানেন যে সমস্ত মায়েরা, তারা মহান মানুষের জীবনী পড়বেন, রেডিও মহান মানুষের জীবনী পড়বেন, তারপর বিভিন্ন সৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন, আলোচনার সঙ্গী হবেন, এই করতে করতে ভালো ছাপ পড়বে সেই শিশুটির উপর। আর যারা লেখাপড়া বিশেষভাবে জানেন না, তারা কোনো সৎসঙ্গে যাবেন, সৎ প্রসঙ্গ শুনতে যাবেন, রেডিও শুনবেন, সৎ আলোচনা এবং রেডিও টিভিতে যে সমস্ত আদর্শমূলক অনুষ্ঠান হয় সেগুলি শুনবেন এবং দেখবেন, তাহলে শিশুটির মস্তিষ্কে সেই অনুষ্ঠানের সুফল যে সমস্ত জিনিস ওইগুলি আশা করা যায় যে ছাপ পড়বেই, ফলে সেই মা কিন্তু সমাজকে একজন উৎকৃষ্ট শ্রেষ্ঠ বিজ্ঞানী, হয়তো সুনিপুণ কারিগর, শিল্পী বা রাজনীতিজ্ঞ অনায়াসেই দিতে পারবেন। অর্থাৎ চেষ্টা করতে হবে বেশিরভাগ সময় সৎ আলোচনা ও সৎ পরিবেশের মধ্যে থাকার জন্য।
1: একদম সত্যি কথা বলছো। আচ্ছা গো, সন্তান জন্মের পরেও তো মায়েদের দায়িত্ব বেড়ে যায়, তাই না?
0: হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের দেশের বা অন্যান্য দেশে যত শ্রেষ্ঠ মানুষেরা আছেন তাদের জীবনী পড়লে দেখি প্রায় সকলেরই বড় মানুষ হয়ে উঠার পেছনে রয়েছে তাদের মা বাবা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মাকে দেওয়া হয়েছে প্রথম গুরুর স্থান। গুরু হচ্ছেন অন্ধকার থেকে আলোতে নিয়ে যান যিনি, তিনিই গুরু। অর্থাৎ গু হচ্ছে অন্ধকার আর রু হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনিই গুরু, ভার যিনি বহন করেন তিনিই গুরু। তাই দেখো, সন্তানকে তো প্রথম মাই আলো দেখান, আর সন্তানের ভারও মাই বহন করেন। শিশুর কান্না শুনে মা বুঝতে পারেন কেন সে কাঁদছে, খাবারের জন্য, না ঘুমের জন্য, না প্রাকৃতিক কর্মের জন্য। যখন সে একটু একটু করে বড় হতে থাকে, তাকে মা রকমারি কথা বলে, ছড়া বলে, গান গেয়ে খাওয়াতে থাকেন, ঘুম পাড়াতে থাকেন। এইভাবেই শিশুটি তার মায়ের কাছ থেকে কথা বলতে শেখে, ভাষা বলতে শেখে। এজন্যই তো আমাদের মূল ভাষাকে বলা হয় মাতৃভাষা।
1: তাই তো, মাতৃভাষা আমাদের হৃদয়ের ভাষা, নিজেকে উন্মুক্ত করার ভাষা।
0: শুধু তাই নয়, সবার সঙ্গে মেলামেশা করার সূত্র এই মাই হন, কারণ মা শিখিয়ে দেন এই তোমার বাবা, এই তোমার দাদা, ঠাকুরমা, দাদু, বাবা, কাকা, জ্যাঠা, পিসি ইত্যাদি সম্পর্ক। তারপর স্কুলে পড়তে পাঠানোর সময় মাই তার দেখভাল করেন, বই খাতা গুছিয়ে দেন, জামা কাপড় পরিয়ে দেন, খাবার দেন। তারপর আবার সে যখন স্কুল থেকে আসে তখন তার স্কুলের ব্যাগ, বইপত্র এগুলি জায়গায় রাখা, তাকে খাওয়ানো, এগুলির দিকে নজর মাকেই দিতে হয়। আর তখন কিন্তু মা আরেকটি কাজ করেন, তার চারিত্রিক দিকটির দিকেও নজর রাখেন। কারণ বই খাতা খুলে যদি কখনো দেখেন যে তার ব্যাগের মধ্যে অন্য কোনো জিনিস এসে গেছে, ধরো বই খাতা অন্যের বা কোনো অন্য কোনো খেলনা জিনিসপত্র, এগুলো যা মা দিয়ে দেননি, ঘর থেকে যায়নি, তখন স্বাভাবিকভাবেই ভালো মায়েরা প্রশ্ন করেন, এইগুলো তুমি কোথায় পেলে, কেন এনেছো? যদি ভুল করে এনে থাকে তাহলে বোঝান যে না, তুমি কাল এটা ওকে দিয়ে দেবে, এটা ঠিক নয়। আর যদি ও নিজে ইচ্ছে করেই নিয়ে আসে তাহলেও ভালো করে সুন্দর।

0: করে আদর করে বুঝিয়ে দেন যে অন্যের জিনিস আনতে নেই, কারণ অন্যের জিনিস আনাকে চুরি বলে আর চুরি করাটা উচিত নয়। এইভাবেই শিশুবেলা থেকেই মা কিন্তু তাকে নীতি শিক্ষা দিতে থাকেন। তারপর বুঝিয়ে দেন যে এই কাজটা ঠিক নয়, ওই কাজটা ভালো, ওই কাজটা তুমি করো। এইভাবে ধীরে ধীরে মা তাকে মানে খোলা বইয়ের মতন শিক্ষা দিতে থাকেন। মা হচ্ছেন আমাদের জীবনের মানে সন্তানের জীবনের খোলা বই, এই বইয়ের পাতা কখনো বন্ধ হয় না। তারপর মা আরও লক্ষ্য রাখেন, যেমন তার সন্তানটি হয়তো স্কুলে গেছে, খেলছে, খেলতে সময় মারপিট করছে, ব্যথা পেলো, তার জন্য তো অবশ্যই মানে দেখভাল করবেন। তাছাড়া মারপিট করে বাচ্চারা, তখন মা কিন্তু তাকে বুঝিয়ে দেন যে দেখো তুমি যে ওকে মেরেছ সে তো ব্যথা পেলো, তোমার এই রকম করাটা উচিত নয়, ঠিক নয়, এটা ভালো নয়, কেন আমার সঙ্গে এরকম করলো, তার জন্য আমি মেরেছি। তখন মা বুঝিয়ে দেন যে দেখো তোমার এটা ভালো লাগেনি, ওকে বুঝিয়ে দেবে তুমি এটা ভালো নয়, তার জন্য মারপিট করবে না, মারপিট করতে নেই। আর কখনো বা কেউ নিজের বাচ্চা যদি মার খেয়ে আসে, তখন মা তাকে বুঝিয়ে দেন যে দেখো মার খেয়ে আসাটা ঠিক নয়, তোমার প্রতিরক্ষা তুমি ঠিক করবে, তুমি নিজেকে সংরক্ষিত রাখবে, প্রতিবাদ জানাবে, তোমাকে কেউ যেন না মারে এইরকম ব্যবস্থা নিবে তুমি। তার জন্য মায়েরই শিক্ষা লাগে, কারণ শুধু মার দেওয়াটা যেমন খারাপ অন্যায়, মার খাওয়াটাও অন্যায়, মার খেয়ে মুখ বুজে ফিরে আসাটাও ঠিক নয়, এটা মা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন, মা নেন মায়েরাই, যে তোমাকে কেন মারবে, এটা তো ঠিক নয়, তুমি ওকে বুঝিয়ে দেবে এইভাবে তোমাকে মারার জন্য তোমার কষ্ট হচ্ছে, বা যে কোনো একটা বড় মানুষের কাছে সাহায্য নেওয়া, এরকম মানে প্রতিরক্ষা কিভাবে নিতে হয় সেটা ঘর থেকে মাই তাকে শিখিয়ে দেন। এইভাবেই কিন্তু সে ক্রমশ বাইরের জগতের সঙ্গে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে শিখে। তারপর মা আত্মমর্যাদা বোধ যেন তার ক্ষুণ্ণ না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখেন বা রাখা উচিত মায়ের, কারণ আত্মমর্যাদা যার নেই তার কিন্তু জীবনের কিছুই থাকে না। স্বাভিমানত্ব যেটাকে বলে, যে আমি কে এবং আমারও তো আছে, আমার আত্মমর্যাদা আছে, এটাকে তোমার ক্ষুণ্ণ করা উচিত নয়, হ্যাঁ এটা আমার বজায় রাখা দরকার, এর উপর যাতে তুমি এই আত্মমর্যাদা কিভাবে বজায় রাখবে সেই দিকে তোমাকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে, এটা কিন্তু মাই দেখিয়ে দেন যে তোমার আত্মমর্যাদা নষ্ট তুমি করবে না, আত্মমর্যাদাই মানুষের প্রধান সম্বল। মা সন্তানকে ধীরে ধীরে মানবিক, সত্যবাদী, কর্তব্যনিষ্ঠ করে তুলতে পারেন, কারণ বিজ্ঞানের মতে শিশুর 2-3 বৎসরের বয়সের মধ্যেই তার মস্তিষ্ক বৃদ্ধি পেতে থাকে। তাই লক্ষ্য করা দরকার বাচ্চাটি তার স্কুলে পড়া বুঝতে পারছে কি, পড়া শিখতে পারছে কি। যদি পড়া শিখতে বা বুঝতে তার অসুবিধে হয়, তাহলে মা সেই বাচ্চাটিকে পড়া শেখাতে সহানুভূতির সঙ্গে সাহায্য করবেন।
1: আচ্ছা গো, তুমি যে বলছো যে পড়ার বিষয় শিখতে সাহায্য করবে, সকলের মেধা তো সমান হয় না, তো মারা সে বিষয়ে কি করতে পারেন?
0: দেখো মেধা কিন্তু শুধু পড়ার বই মুখস্থ করা বা নির্দিষ্ট পরীক্ষাতে পাশ করাকে বোঝায় না, আসলে মেধা হচ্ছে যার যে বিষয়ের উপর আগ্রহ আছে সেদিকে তাকে উন্নীত করা। ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে মা যদি সেদিকটা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন হয়তো কোনো সন্তানের ঘরের কাজের দিকে মনোযোগ আছে।

0: হয়তো কোনো কোনো ছেলে বা মেয়ে যে লিখতে ভালোবাসে, খেলতে ভালোবাসে বা পড়তে ভালোবাসছে, কারিগরি বিদ্যায় মানে দিকে তার নজর আছে কারিগরির দিকে, তাহলে সেই দিকে তাকে উন্নীত করে নিয়ে যাওয়াই মায়ের কর্তব্য। যে সেদিকে যদি শান দেওয়া যায়, সে সমাজে সেই সেই বিষয়েই প্রতিষ্ঠিত হতে পারে এবং তখন সে সমাজে নিজে যেমন প্রতিষ্ঠিত হয়, আরও দশজনকে প্রতিষ্ঠিত করতে পারে।
1: শিশু যখন আস্তে আস্তে বড় হয়, একটা সময় আসে তার জীবনে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো বয়ঃসন্ধিকালে তো নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো সন্তানের বয়ঃসন্ধিতে মায়েদের যে বিশেষ ভূমিকা থাকে সে বিষয়ে তুমি যদি একটু বলো।
0: বয়ঃসন্ধিতে মায়ের তো বিশেষ ভূমিকা, এটা আমরা সকলেই জানি। কারণ ছেলে বা মেয়ে যখন 11-12 বৎসরের হয়, তখনই আসে তার জীবনের এক বিশেষ পরিবর্তন। সেই পরিবর্তনটি শারীরিক এবং মানসিক দুদিক থেকেই দেখা দেয়। সন্তানের এই বয়ঃসন্ধির সময় সুযোগ্যা মায়েদের অনেক দায়িত্ব বেড়ে যায়। বিশেষত মেয়ের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনের সময় মাকে হয়ে উঠতে হয় ঘনিষ্ঠ বন্ধু। তাকে বুঝিয়ে দিতে হয় শারীরিক পরিবর্তনের সুফল এবং কুফল কী কী হতে পারে। বয়ঃসন্ধির সময় থেকে তার চলাফেরা ঠিক কীভাবে করতে হবে সে কথা মা তাকে বোঝান বা বোঝাবেন। আর ছেলেদের বেলায়ও প্রায় একই রকমভাবে মা তাকে পরিচালনা করবেন, তাকে বুঝতে শেখাবেন তার এই যে পরিবর্তনটি হচ্ছে এর ফলে সে একজন সমাজের পুরুষ হিসেবে গণ্য হতে চলছে। তার সম্ভ্রম পৌরুষত্বকে মর্যাদার সঙ্গে সে যেন লালিত করে। মেয়েদের প্রতি তার আচরণবিধি কী প্রকার হওয়া উচিত সে বিষয়ে মা জ্ঞান দেবেন। মায়েরই লক্ষ্য রাখতে পারে তার ছেলে মেয়ে পরিবারের সবার সঙ্গে কী প্রকার আচরণ করছে। ভুল কোনো আচরণ দেখলে তাকে একাকী বোঝাবেন ভুল শুধরাবার জন্য, প্রয়োজনে কখনো বা তৎক্ষণাৎ শাসন করবেন। তবে মাকে কিন্তু মনে রাখতে হবে এই শাসন যেন ভালোবাসা মিশ্রিত হয়, কঠিন কঠোর নয়।
1: সত্যি বলছো, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মনের মধ্যে একটা সেন্টিমেন্ট গ্রো করে, ফলে কঠিন শাসনে বিপরীত ফল হতে পারে, তাই তো?
0: হ্যাঁ, ঠিক তাই। এজন্য এরকম বয়সে মায়ের মধুর শাসনে সন্তানটি জীবনে প্রথম স্থিরতা লাভ করতে সক্ষম হয়। কারণ বয়ঃসন্ধি চলাকালীন ছেলে মেয়েদের মনে বিভিন্ন ভাবের সঞ্চার হতে থাকে। প্রায় ছেলেদের মধ্যে জাগে একটা কিছু করে দেখাবার স্পৃহা, সমাজে নিজে গণ্যমান্য হয়ে উঠবে এমন একটি স্বপ্ন তার মধ্যে দেখা দেয়। বাইরের জগতের দিকে পা বাড়াবার একটা অমুঘ টান এসে যায় এর মধ্যে। এ যুগে কিন্তু মেয়েদের মধ্যেও এই একই ভাব জাগে। কারণ এই আধুনিক যুগে আমরা মেয়েদেরকে কিন্তু আর শুধু ঘরকন্যা করার জন্যই তাদের জন্ম হয়েছে এটা শিক্ষা দিই না। তাই তারাও জানে বাইরের জগতে তাদের যেতে হবে এবং বাইরের জগতে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, তার জন্য তারা সেই দিকেই এগিয়ে যায়। বর্তমানে মেয়েরা সর্বস্তরে সুপ্রতিষ্ঠিতভাবে কাজ করছে।
1: হ্যাঁ, এটা সত্যি, মেয়েরা আজ সুপ্রতিষ্ঠিতভাবে সব স্তরেই কাজ করছে, আর এর জন্য তো তাদের মায়েরাই তাদের এগিয়ে যেতে সাহায্য করছেন আমার মনে হয়। তোমার কি মনে হয়?
0: এইটাই তো ঠিক। কারণ কি, মায়ের হাত ধরেই কিন্তু বিশেষ রাস্তা ধরে প্রতিষ্ঠিত হওয়া যায়। কারণ মায়ের সঙ্গে সন্তানের নারীর টান থাকে, মাই বুঝতে পারেন যে সন্তানটিকে কিভাবে দাঁড় করালে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিভাবে তাকে

0: সমাজের মধ্যে মানে ভালোভাবে প্রতিষ্ঠিত করা যাবে এবং তাকে কিভাবে মানবিক করে তোলা যাবে।
1: মা ও বন্দির জন্য অনুষ্ঠান শুনলেন মহিলা মহল, আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সেন।

0: নজরুল গীতি শুনলেন অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর এবারই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা।

মিনিটে সীমান্ত থেকে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যোগা ফর হেলদি ইজিং এই বিষয়ে আলোচনা শুনবেন। আলোচনায় অংশগ্রহণ করবেন অরিন্দম চক্রবর্তী এবং সঞ্চালনায় থাকবেন সুতপা রায়, প্রযোজনায় প্রবাল ভট্টাচার্য। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১৯:15 থেকে ইন্ডিয়া ভার্সাস সাউথ আফ্রিকার খেলাটি আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা।
1: আজকে আমরা হাস করতে করতেই আড্ডার আসরে আইয়া ঢুকমু। ওখানে যে সময়টা চলে সেই সময়টা কিন্তু খুব ব্যস্ততা গুরুত্বপূর্ণ। যে কথাটা হইতাম সে আর যে আজকে কিন্তু একটা বিশেষ দিন, বিশ্ব যোগা দিবস। ব্যায়াম ট্যায়াম করা, শরীর চর্চা করা, আর আমরা যারা চাষবাসের সঙ্গে জড়িত আছি আমরা কিন্তু সবসময় শরীর চর্চা করিয়া দেয়
2: চর্চা করিয়া দাঁড়া
1: করিয়া দাঁড়া। এই আপনার বর্তমান বয়স কত চলে রহন?
2: আমার তো চলে 63 চলে
1: 63 চলে। আপনি 10 বছর বাড়াই দিচ্ছিলা, যাই হোক, এটা অনেক সময় আমরা ভুল হয়ে যায় গিয়া। এই বছরে আমরা যেটা জানতাম পারছি, বয়স্ক বা প্রবীণ যারা তারা যাতে সুস্থ থাকে এর লাগিয়ে কিন্তু যোগাভ্যাস করা। আপনি আজকে এই গ্রামের মধ্যে, অর্থাৎ যে গ্রামটার মধ্যে আমরা আজকে আইছি, পুলিশ ব্যারাকের পিছনের গ্রামটা, এই গ্রামটারে খামরাঙ্গাও হয় আবার বৈশের চৌর
2: হয়।
1: আচ্ছা, এই জায়গাটার কোন বিশেষ নাম আছে?
2: এটা এমনি কাগজের পত্র হইল গিয়া খামরাঙ্গাবাড়ি। আর এমনি এটা আগের বুড়া বুড়িটা মানে ঠাঠামারা গিয়া
1: ঠাঠামারা হইলেও দেখুন ঠাঠামারাই কিন্তু আমরা অহন সুজলা সুফলা করিয়া তুলছি। আপনার হাতের গুণের কারণে কিন্তু এটা হয়েছে। অহন আমি আপনার কাছে জানতাম সে আর অম্বুবাসী কিন্তু লাগি যাইব তো এই যে অম্বুবাসীর আগেই আপনারা দেখিয়া সমস্ত কাজ কাম করার লাগি একটা প্রস্তুতি নিচেন। আমরা শাস্ত্রীয় বচন অনুসারে চুলধারি কাটানা, নখ কাটানা, মাটি খনন করানা, আবার হয়তো মা মাসি দিদি বৌদিরা এটাও কইতে পারেন যে মাটির চুলাতে রান্না করিল না, ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে সংস্কারটা কি?
2: সংস্কার তো আপনি যেটা কইছেন এটাই, অম্বুবাসীর সময় আমরা নিয়মিত ভাবে যারা জানে আর কি, মাটি করতো না, আল চাষ করতো না।
1: আচ্ছা,
2: আমার দাদু উদু এরা গল্প করছো যে শুনছি যে আগের দিনে বলে গরুরু যে ডিগরা দিত, ডিগরার কুটি বলে আগে লাইনে কুটি গাড়ি গাড়ি রাখতো, খালি রশি ছাড়াইতো আর অন্য কুটাত নিয়া লাগাইতো। কিন্তু এখন তো এতগুলা মানে না, অনেকেই মানে না, অনেকে মানেতে অধিকাংশ মানুষই এখন বেশি মানে না। নিয়ম ঠিকই আছে আপনার যেটা কইছেন এটাই।
1: না মানার পিছনে কি কোনো যুক্তি আছে না? অহন বর্তমান সময়ে আবার মানুষে বেশি করে মানে,
2: বেশি করে মানে আমার তো মনে হয় না,
1: মনে হয় না। আচ্ছা, এই সময় হাল দল বাইনি কেউ?
2: না
1: দেখছেননি?
2: না
1: দেখছি না। আমরা আবার বর্তমান সময়ে এই যে পাওয়ার টিলারেরও এই কয়েকটা দিন, চারটা দিন, পাঁচটা দিন একটু শান্তিতে থাকবো, আমরাও একটু মানে মাঠে যাইমু। কিন্তু একটা জিনিস দেখুন, আপনার ধান খেতে যদি হঠাৎ করিয়া কোন রকমের কীটশত্রুর আক্রমণ হয়, আপনি কিন্তু খেতে নামিয়া ওষুধ আপনার দিতে প্রয়োগ করতেই হবে। এই ক্ষেত্রে আমরার ভূমিমা আমরার কিন্তু অপরাধ দিতা নাই, তার লেগে মাফ করিয়া নিবা। কারণ তাইনারে ফ্রি আমরা চাষবাস করিয়া আজকে দীর্ঘ বৎসর ধরিয়া আমরা যেমন খাইয়ার আমরার পরিবার প্রতিপালন সব কিছু করিয়া দেয়া। আচ্ছা, হাতে আপনার একটা জিনিস দেখি আর শিম বীজ। হ্যাঁ, আমরা তো জানি যে মোটামুটি রথযাত্রার দিনে বীজ টিজ লাগানি হয়, আপনি দেখি একটু
2: কারণ কিচ্ছু না। কারণ হইলো মানে এখন যার কয়েকটা এদিকে করছি আর আমিও মানে বাড়ির থাকতাম, আমি যাই একটু বাইরে বেড়ানি।
1: আচ্ছা,
2: বাইরে বলতে মেয়ের বাড়ি গাড়ি যাইমু, বিয়ের বাড়ি গাড়ি যাইমু, হয়তো সপ্তাহ 10 দিন দেরি বাইতে
1: মানে ওই সাইড দিন কাজে লাগাইয়া নাকি
2: ওই সাইড দিন ওখানে যদি আবার বৃষ্টি বৃষ্টি হয়ে যায় গিতে তো এগুলো আবার নরম হয়ে যাইব গিয়া আবার হয়তো। রথযাত্রার আগেই আমরা লাগাই, রথযাত্রার দিনও লাগাই। এবার কয়েকটা যার বলে অ্যাডভান্স করেছে লাগাইয়া রাখি দেই, এটা হইলো মানে আমার মনোক্তি আর কি।
1: আচ্ছা দেখেন, আগে আপনি যে কথাটা কইছেন যে তারা খুঁটি গাড়িয়া রাখতো ইত্যাদি ইত্যাদি, আরেকটা জিনিসও

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা অনুষ্ঠানটি।

0: কিন্তু আমরা জানছি যে তিথি ভেদে, হ্যাঁ, যেমন পূর্ণিমার পরে যে প্রতিপত্তাকিয়া যে 15 দিন যে অমাবস্যা পর্যন্ত বা অমাবস্যার পরের যে প্রতিপত্তাকিয়া পূর্ণিমা পর্যন্ত, ওই সময়টাতে কিন্তু আপনারা চাষবাস বেশি করেননি না? মানে সবসময় কোন রকমের পক্ষভেদ মানুষ না, রবিবার শনিবার সোমবার মঙ্গলবার সববারই আপনারা চাষবাস করেন?
1: না, সববার করে না। যেমন অমাবস্যা, এটা তো অমাবস্যা, অমাবস্যা হয়তো লাগি গেছে কি লাগি গেছে কি, তখন কিন্তু আল পাইত না, কিন্তু আজকে অমাবস্যা, আজকে যদি আল পায় তাহলে আমরা মানে অনেকে কইছে শুনছি যে অমাবস্যা লাগাটা এমন ফ্যাক্ট না, ছাড়ার আগে মানে আলটা বাবা নিষেধ।
0: ছাড়ার আগে মানে অমাবস্যা সম্পূর্ণ পক্ষের মধ্যে হাল বাওয়া যাইতে পারে,
1: বাইসে অনেকে দেখছি আমি।
0: আচ্ছা,
1: যে হয়তো এরপরে কইছে যে এটা তো আমার সঠিক খেয়াল নাই।
0: আচ্ছা আচ্ছা,
1: তো খেয়াল নাই, এটা এরকম হইতেই পারে,
0: এরকম ভুল হইতেই পারে।
1: তবে এমনি অমাবস্যা পূর্ণিমাতে হাল বাওয়া চলে
0: না। না, বর্তমান কৃষি বিজ্ঞানীরা, আশা করি আপনারা আমরা আলোচনাতে শুনছেন যে কৃষি বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করিয়া লক্ষ্য করছেন যে অমাবস্যার পরের যে এক পক্ষ কাল পূর্ণিমার যে সময়টা, এই সময়ে নাকি গাছগাছালি লাগাইলে তার বৃদ্ধিটা অনেকটা খুব তাড়াতাড়ি হয়। কিন্তু অমাবস্যা ওই পূর্ণিমার পরের যে প্রতিপত্তাকিয়াতে অমাবস্যা পর্যন্ত এটার মধ্যে বেশি হয় না, এরকম কোন অভিজ্ঞতা আছে না আপনার?
1: না, এটা আমি সঠিক জানছি না, হইতে পারে, তবে আমার জানা নাই আর কি।
0: আমি দূরে একজন বাইরে লক্ষ্য করি আর তাই নিয়ে চিরাচরিত ভাবে জ্বালা তৈয়ারি করছেন, জ্বালা তৈয়ারি করিয়া এই ধানের আলি তুলার লাগিয়া চেষ্টা চরিত্র কররা আজকের এই সময়টারে তাই নিয়ে কাজে লাগাইছেন। কারণ কালকে কিন্তু তাই নিয়ে, কালকে যদিও আমরা মোটামুটি মঙ্গলবার থাকিয়া এটা শুরু ধর্ম, কিন্তু ওই ক্ষেত্রে তাই নিয়ে এটা করতে পারত না, এদিকে হয়তো এইরকম করতেছে। এবং আইতে সময় দেখলাম সবাই কিন্তু জ্বালানিয়া এবং তার মূল মাটিটা তৈয়ারি করার লাগিয়া, ধানের চারা তৈয়ারি করার লাগিয়া সবাই ব্যস্ত। এই বছরের অক্ষণ যে আজকের যে বারের যে গতি, আমরা যখন আড্ডা দিয়ার আমরা লক্ষ্য করি আর দক্ষিণ দিক থেকে কিন্তু খুব জোরে বাতাস দেয়, এবং এই বাতাসেরও কিন্তু একটা আছে, খনার বসনে আছে, পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয়ে সে বৎসরই বন্যা হয়। আপনারা এই জায়গাটা কিন্তু প্রচন্ড বন্যা প্রবণ অঞ্চল, এবং বন্যার জল অনেক সময় ঢুকে ঢুকিয়া একদিন থাকে বা ঢুকে আবার বাইরিয়া যায় গিয়া, এই পরিস্থিতিতে আপনারা অবস্থাটা কিতা?
1: আমরা অবস্থা আর কিতা, তো তখন বাসা বাড়ি ছাড়িয়া রিফিউজির মতো অন্যের বাসা বাড়িতে যাইয়া হয়তো আশ্রয় নিয়ে থাকতে হয়, এরকম রয়েছি, অনেক রয়েছি।
0: কিন্তু আপনার যে টিলা জমিতেও কিন্তু জল উঠে যায়নি?
1: আমি এখন বর্তমান যে বাড়িতে আছি, এই বাড়িতে 18 প্লাটে আমার প্রায় 3.5 ফুটের উপরে হয়েছে ঘরের বিটির ভিতরে।
0: আচ্ছা,
1: আরেকটা সব বছর উঠছে না, ঠিক আছে,
0: সব বছর উঠছে না, ঠিক আছে। না কইয়া যে টিলা জমিতেও আপনার যে রাস্তার যে ইটার, ইটার ওখানে কিন্তু কোন সমস্যার সমাধান হয়েছে
1: না?
0: সমাধান হয়েছে না। তো এই সমস্যাটা যদি আপনারা সমাধান করতে পারতা তাইলে আমার মনে হয় খুবই ভালো হইতো। যাই হোক, যে এই যে একটা কথা আমি কইলাম, এই বছরটা কিন্তু আপনারা কোনো সময় লক্ষ্য করছেন, এই যে দক্ষিণা বাতাস দিতে আছে এবং পূর্ণ আষাঢ় ওখানে আষাঢ়ের পূর্ণিমার পক্ষটা চলছে, এইরকম কোনো অভিজ্ঞতা আপনারা হইছেনি? বা আমরা, আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি যে এটা কিন্তু বন্যা হয় আমরা যদি কইব
1: এটা যে কোনো দিকে হইব
0: হইবই, এটা
1: মিস নাই, তবে এখানে না হোক অন্যদিকে হোক এটা হইতেই হইব।
0: আচ্ছা, সঙ্গে আরেকটা জিনিস আমার খুব ভাল লাগে এখানে দেখিয়া, যে আমরা প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বিভিন্ন রকমের সবজি থাকে, সঙ্গে আমার মা মাসি দিদি বৌদিরা কিছু হইল শাক ফাতার একটা ব্যবস্থা করেন। এখানে যে কচুগুলি দেখিয়া, কচুগুলি দেখিয়া কিন্তু আমার খুব ভাল লাগে, এই যে সাদা সাদা যে কচুগুলি যেগুলি আছে, সাদা মানে সবুজের মধ্যেও যে সাদা, ঘন সবুজ না যেটা, এটা কিন্তু খাইতে খুব সুস্বাদ হইব। এটা কি তা কচুর উদ্দেশ্যে লাগানি না এমনি উঠছে?
1: না, এটা এমনি, এটা জঙ্গল থেকে এমনি উঠছে, তবে এটা ওই যে কইছেন বলে এটা তো উপকার আছে। এই কচুর শাকটা খাইলে শরীরে রক্ত বৃদ্ধি হয়, যেটা অনেক সময় ডাক্তার ডুক্তারেরা কইব সবুজ জিনিস খাও, শাকলতা পাতা বেশি খাও, যেমন এগুলা ভিটামিন আছে বা রক্ত বৃদ্ধি হয় এগুলো।
0: কিন্তু এই কচুটা আমার মনে হয় না।

0: গোলাত ধরবো
1: না, এটা গোলাত ধরে না,
0: গোলাত ধরতো,
1: গোলাত ধরে না, আমরা রেগুলার খাই,
0: রেগুলার খাই যায়। এবং এই যে আছে এইগুলি কিন্তু খাটলি আবার বাড়বো, খাটলি আবার
1: অটোমেটিক বাড়তে আছে।
0: ও আচ্ছা, পিএম কিষাণের যে 2000 টাকা পাইলিছেন তো?
1: না, এটা আমার আমার কোনো সরকারি কোনো অনুদান আমার নাই,
0: নাই। কারণ কি, আপনার বাড়িতে কোনো চাকরিয়ান আছে?
1: আমার মেয়ে আছে, তাই তাই তো আমার সংসারে না,
0: না তাই তো আপনার সংসারে না। তো আপনি কোনো সময় এটা দাবি দাবা করছেন না?
1: কাগজ জমা দিয়েছি, জমা দেওয়ার পরে এরপরে এটা নিখোঁজ হয়ে যায় কি? আমার কোনো সরকারি কোনো কিছু নাই,
0: পাম্প মেশিন টেশিন কিচ্ছু হয়েছেন না?
1: না না, আমার কোনো কিছু নাই, এটা বিন্দু বিচারক আমার কিছু।
0: আচ্ছা, কলা গাছ যেখানে লাগাইছেন, কলা গাছের আশপাশে কিন্তু প্রচন্ড কেঁচুয়া, তো কেঁচুয়ার কারণে কিন্তু কলা নষ্ট, কলা গাছটা নষ্ট হয়ে যায় গিয়া, কলাতে কেঁচুয়াটা থাকাটা উচিত না। এই ক্ষেত্রে আপনার আর কলার ঝাড় কিরকম হয়ে জায়গা
1: সুবিধা হয় না?
0: সুবিধা হয় না, মোটেই সুবিধা হইত
1: না।
0: তো এই ক্ষেত্রে আপনারা এখানে আপনারা প্রত্যেকের বাড়িতে কিন্তু আমি দেখছি এই গ্রামে বিশেষত্ব একটা আছে, প্রত্যেকের বাড়িতে একটা দুইটা তিনটা চারটা গরু আছেই আছে। তবে গরুর স্বাস্থ্য কিন্তু খুব একটা চোখে পড়ার মতো নাই, সুবিধার মতো নাই আপনি কইছেন। তো ওই গরুর চেনাটা যদি রিং করিয়ে আপনারা দিন, তাহলে কিন্তু এখান থেকে চেনাটা মানে কেঁচুয়াটা সরিয়ে বগিয়া এবং পরবর্তীতে আপনার এখান থেকে কলা আপনি ভালোই পাইবা। তো এটা কিন্তু সফরি কলার সারা নেই, কথা দীক্ষা মনে হইতেছে সফরি কলা, সফরি কলার সারা। তো আমরা তো আবার শাস্ত্রীয় বচনও আছে, কোন মাসে জানি কলার সারা লাগায় না, খুব সম্ভব শ্রাবণ মাসে বোধ হয়, শ্রাবণ মাসে পুঁচে কলা সবংশে মল্ল রাবণ শালা কলার বচনে আছে। যাই হোক, ফান কত বছর ধরে এখানে এখন কিছু সারছেন নি না? আছে
1: না, চলের
0: চলে
1: তো কত ধরে না, 15-16 বছর থাকি ধরিয়া, তখন অত বেশি খাইতাম না আর কি।
0: আচ্ছা,
1: তখন মোটামুটি ওখানে ডেইলি 10-15 কেজি।
0: আচ্ছা, আপনি যে এই যে জমিটার মধ্যে ধান লাগাইছেন, এটা তো আউশ ধান, এটা কি জাত?
1: এটা হইল কি, চান্দিনা,
0: চান্দিনা। আচ্ছা, আপনার এই যে মাটিটা আছে, এই মাটিটা কোনো সময় পরীক্ষা করাইছেন
1: না? আমার জানা মতো তো হইছে না।
0: আচ্ছা, মাটি পরীক্ষা না করার পরে আপনারা বছর বছর ফসল পারেন না? কমে
1: ফসল, কমে ফসল, ফসল পারবো কেমনে? 3 দিন আগে যেরকম প্লাট হইতো, প্লাটে কিন্তু একটা পলি পড়তো।
0: আচ্ছা,
1: এটার উপরে কোনো সার নাই।
0: আচ্ছা,
1: আপনি এমনি যতই দোকান থাকি কিনিয়া সার ব্যবহার করেন, কিন্তু ওই যে পলিটা পড়তো এইটার মতো কিন্তু ভিটামিন নেই, এগুলো
0: ভিটামিন নাই।
1: কিন্তু আজকে কয়েক বছর থাকি প্লাট হয়, হইলে কি বিব, আগের মতো লুত ফোড়ে না, আগের মতো প্লাট ওখান হয় না।
0: আচ্ছা, লোকে আরেকটা জিনিসও কিন্তু,
1: এখন তো একমাত্র কীটনাশক ব্যবহার করা লাগে, এরপরে বস্তায় বস্তায় আনি সার ডালা লাগে, তে গিয়া ফসল হয় ঠিক আছে, কিন্তু এই বছর দিলেন এই বছর উইবে, এরপরে নাই।
0: আচ্ছা, এটাও কিন্তু আমরা মাটির লেগে খুব খারাপ, আপনারা একটু মানে খুঁজ তালাশি করিয়া মাটিটা পরীক্ষা করাইবা, কারণ মাটিতে অযথা সার প্রয়োগ করলেও কিন্তু মাটির শক্তিটা নষ্ট হয়, গাইটের পয়সা খরচ হয়, লাভের লাভ পিচ্ছু
1: পিচ্ছু হয়
0: পিচ্ছু হয় না। তো আমি যে জিনিসটা আপনার কাছে জানার চেষ্টা করিয়া, এই ধান তুলি আপনারা কিটা লাগাইবেন?
1: তখন অত ফরাস মিষ্টিলাও এগুলো লাগাই,
0: এগুলো লাগাইবেন। আপনারা এখানে মুখি খেত দেখছি, এখানে ঢুকতে সময়
1: মুখিটা খুব কম ফলায় গেল, এগুলা ফলাই তো আগে, এখন মুখি টুকি এগুলা খুব কম ফলায় গেল, এগুলা কিছু পরিশ্রম করা লাগে, সময়ে কুট দেওয়া যায় না, হয়তো জঙ্গল বঙ্গল লইয়া মাটিটা নরম থাকে, কুট দিয়া মাটি ইয়ে করা যায় না, যার ফলে মুখি টুকি ফলাই তো আগে, এখন খুব কম ফলায়।
0: আচ্ছা,
1: শাকসবজিটাও খুব কম ফলায় বেশিরভাগ, এই আমরা ওই বাউসের সময় মিষ্টিলাও ফরাস, হয়তো আলু কিছু, এই টুকিটাকি এগুলা ভেন্ডি চেন্ডি বেগুন টেগুন এগুলা ফলাই আর কি।
0: মিষ্টিলেও তো এখন আমরা আগের যে বড় বড় লাউটি এখন আর ফলাই না, এখন তো বরপেটিয়া কার্পেটিয়া
1: এগুলাই
0: এগুলাই এখন বেশি। তো এই যে জমিটা যেটা আছে, এই জমিটার মধ্যে আপনারা এসআরআই পদ্ধতিতে ধান চাষ করেন নাকি তার লাগে?
1: এসআরআই পদ্ধতিতে করতে গেলে এগুলা তো আপনার জলের দরকার আছে, এগুলা শুকাইয়া ফাটিয়া নষ্ট হয়ে যায়। যেমন আজকে কয়েকদিন, সপ্তাহ 10 দিন হইব বা 15 দিন হইব, ওগুলা লাগাইছি
0: রেগুলার প্রায়,
1: কিন্তু হইলে কি হইব, তো ফাটিয়া কিরকম হয়ে গেছে, তো এগুলা গাছ হইব, আর আপনি যে পরিশ্রম করিয়া এগুলা এরকম ফসল হইত না। তবে এসআরআই পদ্ধতিতে করতে গেলে এরকম সমান জায়গা লাগে, সবসময় জলের ব্যবস্থা থাকতে লাগে, এমনি জল না থাকলেও তবে পাম্পের ব্যবস্থা থাকলে গিয়া চলে।
0: আচ্ছা, আপনার জল দেওয়ার জায়গা কোনটা?
1: জল দেওয়ার আছে এখানে একটা বোরিং আছে, তাই বোরিংটা কি এখন হয় না, হয় না, এটা যে পাম্পে টানতো ওই পাম্প নাই, এটা সব পাম্পে টানে না, এটার থাকি
0: মানে গভীরতা বেশি হয়তো
1: হইতে পারে, তবে

0: অন্য যে কোনো মেশিনে এইটার তাকি টানে না, তখন আমরা দিতে লাগে ওই নদীর তাকি, নাইলে এইদিকে ছড়া আছে একটা
1: কয়শো মিটার
0: অন্তত, নাইলে তো 450 মিটারের উপরে তো হইবই,
1: 450 মিটার
0: ও যে আপনি দেখেন না, এমনি দেখা যায় কিনারা, কিন্তু 500 মিটারের উপরে হইব
1: ওই নদীর থেকে আনে।
0: হ্যাঁ, এখান থেকে দিতে লাগে, এরপরে অনেক সময় ছড়াতে জল থাকে না, কি লাগে আর মিডিল হইলো গাতা, এইদিক হয়ে গেল উচা, জলায় না
1: জলায় না,
0: আর নাইলে দিতে লাগে ওই যে রিজার্ভের কর্নারে যে একটা বিল আছে ওইটার থাকি, মানে ডিস্টেন্স দুই দিকে প্রায়
1: সমান
0: সমান সমানই
1: তো, মোটরেরও শক্তি কিন্তু বেশি প্রয়োজন হইব, আর বেশিক্ষণ মোটরও কিন্তু
0: চালানো সম্ভব হইত না।
1: এখান থেকে আপনার ক্ষেতের দূরত্ব কতটুকু?
2: তার কেনে মাদাত
1: মানে প্রায় 600-700 মিটার হইব, আরো বেশি হইতে পারে। ছড়াতে তো জল প্রায় নাই
2: না
1: এই সময়, তাতে প্রত্যেক বছর কি এইরকম জল থাকে না? আর একটু
2: না, এবার যে নালাত কাজ হয়েছে, কাজ হওয়ার পরে ওখানে নালা শুকাই থাকে।
1: ওই যে খাউলি করে
2: এই ছড়া এইটা
1: তো, এই ছড়াতে কাজ হইলে তো জল আরো বেশি থাকার কথা
2: না? ওখানে তো জলটা আগে তো অল্প অল্প করে আইতো, অটোমেটিক আমরা বান দিলে জল হয়, জল একলগে আই পড়ে, ওই মাথা দিয়ে আর নদীর মতো হয়ে গেছে, ছড়া
1: মোটা হয়ে গেছে,
2: মোটা হয়ে গেছে বাঙ্গিয়া।
1: ও তো আপনারা আর রবি মরশুমে প্রচন্ড অসুবিধা হইব,
2: অসুবিধা হইব কইলাম তো ফোন চাইতো, আমরা অন্য একটা সুইচ গেটের ব্যবস্থা করে দেবো, তারা এটা নাই।
1: সুইচ গেটের ব্যবস্থা করলে কিন্তু আপনারা মোটামুটি
2: কাউলি কুড়া যেরকম দিয়েছে ওই কেন দিছে একটা,
1: হ্যাঁ
2: আমরা তো এখান থেকে জলা নেওয়া হয় না, আমরা রয়েছে এইদিকে বেশি জায়গা।
1: আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, কেরোসিন পাম্পের কিন্তু ক্ষমতাও সেরকম বেশি না,
2: না না এটা বেশি লোড ঠেলতে পারে না,
1: ঠেলতে পারে না, বেশিক্ষণ চালাইলে পরে আপনার
2: দেড় ঘন্টা দুই ঘন্টার বেশি চালাইতে পারি না,
1: দেড় ঘন্টা দুই ঘন্টার পরে আবার রেস্ট দেওয়া লাগে,
2: এক ঘন্টা রেস্ট।
1: তো দেড় ঘন্টা দুই ঘন্টা জল কিতা আপনারা কিতা নিজেরা বান্ধিয়া জলটারে নিজেরা বান্ধিয়া
2: নিজেরা বান্ধিয়া?
1: আচ্ছা, এই বান্ধের ক্ষেত্রে আমি একটা জিনিস কইতাম চাইতাছি, যে আপনারা যে বড় কাঠের যে তক্তা, এরকম তক্তা তো আপনার এখানে আসেনি, যদি থাকে তইলে সরারে মাঝখানে ফালাইয়া, মানে সুইচ গেটের মতো যে ইয়ের মতো ফালাইয়া আপনারা যদি করেন, তাইলে হয়তো আপনারা পরিশ্রমটা একটু ইলো বাঁচল নে, তো ওই ক্ষেত্রে আপনারা একটু লাভের মুখ দেখালে। ওখন আপনারা কি চাষ করবেন বলিয়া স্থির করছেন?
2: বর্তমানে তো আমন ধান চলছে,
1: আমন চলছে।

0: ইয়ের মতো ফালাইয়া আপনারা যদি করেন তাইলে হয়তো আপনারা পরিশ্রমটা একটু ইলো বাঁচল নে, তো ওই ক্ষেত্রে আপনারা একটু লাভের মুখ দেখালে ওখন আপনারা কি চাষ করবেন বলিয়া স্থির করছেন?
1: ওখন বর্তমানে তো আমন ধান চলছে,
0: আমন চলছে, আউশ লাগাইছেন, আউশটা যেটা চলছে আউশ ফিরাইয়া তো আপনারা যাইন
1: গিয়া খেতে তো পরাশ লাগাইমু, আলু লাগাইমু।
0: আচ্ছা ওখন তো
1: মিষ্টি কুমড় লাগাই
0: এই কয়েকদিন তো আপনারা কোন রকমের কাজ করতে পারতেন না অম্বুবাচীর কারণে, তখন আপনারা কিভাবে ক্ষেত গৃহস্থিতে যত্ন আত্মি করেন?
1: তখন তো তিন দিন গড় বাত, খেত কোনো কাজ করতাম না।
0: আচ্ছা গড় বাত নাই, খেত আইবেন যাইবেন পরিদর্শন,
1: কিন্তু মাটি লাড়তাম না,
0: মাটি লাড়তেন না। গরুর ক্ষেত্রে কি তা করেন আপনারা? গরুর ডিগড়া দেওয়া,
1: গরু তো গাছের লগে বাঁধিয়া ঘাস কাটি কাটি দিব,
0: আর ডিগড়াও মারতেন
1: না, খুঁটি আর যার জায়গা আছে আগে খুঁটি কাটি দিব।
0: আচ্ছা এটা এটা কিন্তু খুব ভালো জিনিস, আমরা ভূমি কর্ষণ করি না, কিচ্ছু করি না। আর রান্না বাড়া যেটা মাটির চুলাতে হয়নি না আপনারা উপরে ব্যবস্থা করেন?
1: গ্যাসের
0: গ্যাস আছে,
1: আমরা গ্যাস নাই, কারেন্ট আছে, কারেন্ট আছে।
0: আচ্ছা কারেন্ট আছে না, আমি কই আর আগে তো মানে এই সময়টাতে মানে বেশ কিছু বছর আগের কথা কই আর অনেকে কিন্তু মাটিতে চুলা জ্বালাইতো না, আলাদা একটা চুলা থাক বানাই নিত, উপরি চুলা যেটা
1: খাওয়া
0: আছে। আপনারা এই জায়গাতে একটা সময় প্রচন্ড কুশিয়ার ক্ষেত আছিল, ওখানে আপনারা কুশিয়ারটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন?
1: বন্ধ করে দিয়েছে, এখন কুশিয়ার এক বছর হইলে সন হয়ে যায়, এক বছর কি দুই বছর হইব এরপরে সন। আগে তো প্লাডে ফুল মাটি আইয়া পড়তো, ওখানে কিন্তু সেই প্লাড হয় না।
0: আচ্ছা
1: বছরে একটা বা দুইটা দেয় বড়, একটাই দিছে গতবার না তৃতীয়বার, জানি তৃতীয়বার নাহলে তো এটা নদী নদী যায়।
0: আচ্ছা অম্বুবাসীর সময় আমরার একটা সংস্কার আছে যে ঠাকুরের উদ্দেশ্যে কাঁচা দুধ আম শশা ইত্যাদি নিবেদন করা হয়,
1: ফল পাকড়া দিয়ে একটা নৈবেদ্য দেওয়া হয়,
0: নৈবেদ্য। তো আপনারা এখানে দুধের যোগান কিরকম আছে?
1: দুধ যার যার গাই একটা দুইটা আছে,
0: বিক্রির মতো
1: না, বিক্রির মতো নাই,
0: বিক্রির মতো নাই, নিজের ঘরে আছেন এরকম বছর ঘুরে নি দুধে না, এর কাছে এর কাছে যাওয়ার লাগে,
1: গতবার থেকে যাওয়া লাগে, নাইলে আগে তো গাই দুইটা আসিল, একটা পরে একটা পরে হইতো অন্ত একটা গাই,
0: আরেকটা ছাড়াই লিছেন কেন?
1: ছাড়াই লাইছে, রাখতেন কই ইয়ে করতেন কই, আর আমিও পারি না এখন রাখা বান্ধা, এটা
0: মানে শারীরিক কারণে হয়েছে। এই মরশুমে আউশে কি কি ধান মানে কি ধরনের ধান লাগাইছেন আপনারা?
1: আমরা তো সান্দিনা লাগাইছি,
0: সান্দিনা লাগাইছি। সান্দিনার ফসল কিরকম হয়?
1: খারাপ হয় না,
0: খারাপ হয় না,
1: খারাপ হয় না।
0: আমরা দেখি আর এখানে
1: মানে ধান ফসলটা খাওয়ার লাগি হইলে এক নম্বর,
0: আর সিদ্ধ তো হয় না এখন বোধ হয়
1: না,
0: সিদ্ধ তো একদম
1: সিদ্ধ
0: চালের ভাত খাইতে কিন্তু আলাদা একটা স্বাদ আছিল, আর আগের যে দুমাই চেংড়ি বাউরস এটাও কিন্তু বর্তমান সময়ে নাই,
1: নাই নাই।
0: যে জিনিসটা আমি জানতাম সাইয়ার আপনার কাছে, ওক্ষণ যে যারা জ্বালা ফালার এটা কি তা সাইলের লাগে,
1: সাইলের সাইলের
0: সাইলের ধান, তো এই আমি লক্ষ্য করি আর যে প্রত্যেক জায়গাতেই আজকের এই বিশেষ দিনে আমি লক্ষ্য করলাম আইতে সময় আপনারা গ্রামে ঢুকতে সময় যে কামরাঙ্গার এই যে জায়গাটা আছে এখানে প্রায় প্রত্যেকেই দেখি আর অনেক দূর দূরান্ত লক্ষ্য করলাম যে সবাই কিন্তু জ্বালা তৈরি করিয়া ধানের বীজটা ফালার। আপনারা এসআরআই পদ্ধতিতে করেন না কিনার লেগে একটা একটা কইরা জেলা গানিটা?
1: এসআরআই পদ্ধতি এটা সবসময় জল থাকা লাগে, আমরা তো এই জলের ব্যবস্থা নাই, শুকাই গেলে কি এসআরআই ওই এক গাছে থাকে।
0: আচ্ছা পিএম কিষানের যে 2000 টাকা এটা ঢুকছে নি আইয়া?
1: না
0: মানে আপনারা বই দেখছেন না দেখার সুযোগ?
1: দেখছি দেখছি, কোন টাকা নাই আমরা,
0: না না ইদানিং কালে যে দিল এটা ঢুকছেন, এটা তো আপনার আজকে যেহেতু বন্ধ বার আপনারা জানতে পারতেন না, আপনারা কাছে কোন রকমের ওই যে মোবাইলে যে মেসেজ টেসেজ আয় এটা কিন্তু আইসেনি?
1: না
0: আইছে না। আপনি এমনি ফান তো?
1: না আমি পাইছি না।
0: আপনি ফান না?
1: না অথচ আমার দলিল পত্র সব জমা দেওয়া আছে,
0: জমা দেওয়া আছে। এখানে অনেকেই দেখি ফাইনের কারণটা কি তার বাড়িতে কাজে মানে কর্মচারী সরকারি মানে কর্মীরা কেউ আসেননি না আপনার বাড়িতে?
1: আমরা এই পাড়াতে একজনও নাই কর্মচারী,
0: কর্মচারী নাই
1: আমরা এই পাড়াতে নাই।
0: আচ্ছা আপনারা রাস্তার যে এই যে একটা সমস্যা, এটা কি তো সমাধানের লেগে আপনারা চেষ্টা

0: অতিরিক্ত করলেন, চেষ্টা করিও তো এই ওখানে হইতো না আর সামনের পাঁচ বছর আবার দিতলি।
1: আচ্ছা, মানে এটা সরাসরি কই দিয়ে নিয়ে
0: কইয়া সরাসরি এদিন উপবাদানে কইয়া গেছে।
1: আচ্ছা, রাস্তাটা হইলে পরে আপনারা কিন্তু এদিকে একটা পাওয়ার টিলার নিয়ে ঢুকতে বেশ একটু সুবিধা হইব, এদিকে রাস্তা তো মোটামুটি চলছে, রেগার কাজও বোধ হয় কিছুদিন আগে হইছে।
0: এদিকে কোনো কাজই হইছে না,
1: ওইদিকে হইছে না, ওইদিকে হইছে দেখলাম, বেড়াকের আশপাশে জঙ্গল টঙ্গল পরিষ্কার টরিষ্কার করিয়া দিছে,
0: এদিকে কোনো কাজ হইছে।
1: রবি মরশুমে আপনারা মিষ্টি কুমড়া ফরাস আলু বেগুন ইটি করেন নিনা?
0: করি,
1: ইটি সব করেন। জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করেন, রাসায়নিক সার?
0: সার আমরা খুব কমে দিই,
1: শুধু গোবর,
0: গোবর খালি ওই লাস্টে গোবরে আর সুবলায় মিক্স করি গাছে গুঁতে।
1: আচ্ছা, বন্যা হইলে ভালো না না হইলে ভালো?
0: বন্যা তো ছোটখাটো বন্যা হইলে ওখান থেকে পইল মাটি আয়, এটি তো সারের আইয়ে।
1: আচ্ছা,
0: কোন লাভ নাই ওখানে বন্যা না হওয়াটাই ভালো।
1: আচ্ছা, কারণ ওই যে কথাটা আপনার মুখে থেকে শুনলাম, আরেকজনও কইছেন যে আগে ফলির মধ্যে সারের ভাগ বেশি থাকতো, ওখন চা বাগানের যে রাসায়নিক বিষ বা রাসায়নিক জিনিস দেওয়া হয় বা অন্যান্য আমরা যে কৃষিক্ষেত্রে যে রাসায়নিক ওষুধ বিষুধ ব্যবহার করি, এইগুলি সমৃদ্ধ জিনিস আওনের কারণে মাটির
0: উর্বরা শক্তি কমে গেছে,
1: উর্বরা শক্তি কমে গেছে কিয়া। আচ্ছা, আপনার একটা কথা আমি একটু কইতাম সৈয়াদ, আপনার এই দিকে যে রাস্তাটা যেটা আছে, আপনি যে পাইপটা যে বইছেন জল সেচের লাগিয়ে যেটা বইছেন, এটারে মাটির নিচে দিয়ে যদি গর্ত করিয়া সোজা করিয়া নেওয়া যাইতো, তাহলে তো মোটরের উপরে মনে হয় চাপটা কমলো কমলো নে আর জলটাও খুব তাড়াতাড়ি উঠতে পারলো না। ওই যে রাস্তাটা যেটা আছে এটার নিচে দিয়ে একটা গর্ত করিয়া,
0: জমিন তো রাস্তার লেভেলে এমন বেশ কম নাই,
1: ও কারণ
0: রাস্তার লেভেল, তাহলে এটা হে এক থাক আর এটা হইছে
1: নিচের
0: নদী যে ভাঙিয়ে আইছে, নদী তো দুইবার ভাঙছে।
1: আচ্ছা,
0: একবার তো ওই আমরা পুরান বাড়ির যাওয়ার ফলে আমরা তো বাড়ি ঘর ছাড়িয়া টিলাত গেছি।
1: আচ্ছা, ওখানে এই জায়গাটা যেটা নদীর ভাঙনের ফলে সৃষ্টি হয়েছে না,
0: হ
1: তো নদী কিতা
0: আমরা জোত আরো আসিল, ওখান তো আমরা জোত ভাঙিয়া খাস করি খাস করে
1: খাস করিয়া থুইছে, তো নদী কিতা আরো এদিকে আসলো না এদিকে আসলো,
0: নদী আরো বহুত পশ্চিমে আসিল,
1: বহুত পশ্চিমে আসলো, ধীরে ধীরে সৈরাপুর দিকে আইতাছে।
0: ওখান বর্তমানে আবার চর দিছে।
1: আচ্ছা,
0: চর দিছে ওখান মানে আমরা জোতের পরেও চর দিছে।
1: আচ্ছা, তাহলে আপনারা সেই জায়গাতে আবার ঢুকতে পারবেন আশা করা
0: যায়? আমরা দখলে আছে।
1: আচ্ছা, অনেক ব্যস্ততার মধ্যেও আমরা বাইরের কাছে আইছি, তো এই যে ধানের যে জ্বালা যেটা তৈরি করছেন, এটার মধ্যে কোন রকমের বিশোধনের প্রক্রিয়া আপনারা করছেন? করছেন না, না করার কারণ কিটা?
2: শোধন করছি না বলতে সময়ও পাইছি না আর।
1: আচ্ছা, না দেখেন এখন শোধন করতে কিন্তু বেশি পয়সারও খরচ হয় না, আমরা আগের মতো ওষুধ টষুধের ইয়েটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, আমরা প্রত্যেকের বাড়িতে গরু আছে, গরুর সেনা দিয়েও কিন্তু বিজেই আমরা শোধন করতাম পারি। কিতার লেগে কইলাম যে বিষ শোধন করলে পরে আপনার যে সারাটা হইব মানজিরার আক্রমণ বা ওই ধরনের আক্রমণ কিন্তু প্রতিরোধ করা সম্ভব হইব। আপনি এমনি কত বছর ধরে চাষবাস করা?
2: আমরা তো নিজস্ব বেশি দিবস হয়েছে না, বাবার লগে তো ছোটকাল থেকে করতে আসি,
1: করতে আসে
2: আমাদের বাবা বৃদ্ধ হয়েছে, ওখানে আমরা আর উপরে পড়ছি আমরা করতে আসি আর
1: না। এছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তাও নাই, আপনি যতই সরকারি চাকরি করেন বা যাই করেন, টাকা পকেটে থাকলে কিন্তু ধান চাল গম সবজি কিন্তু আইয়া ডুকত না, করে রান্না করে আইয়া ডুকত না, রান্না করে সবজি যদি না ঢুকে আমরা খাই মুখিতা, সবজিরও গুণমান আমরা শরীরের লাগিয়া খুবই প্রয়োজন। পড়াশোনা কতটুকু করছেন?
2: ক্লাস নাইন পর্যন্ত,
1: এরপরে পড়লাম এখানে পারিবারিক কারণ
2: তো বাবা নটনের সংসার।
1: আচ্ছা, এমনি আপনারা এখানে তো নিজস্ব জমি এটি
2: নিজস্ব?
1: আচ্ছা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা কোন সময় করছেন নাকি? তার লেগে জিগাই যে বন্যা প্রবণ অঞ্চলে করলে পরে ক্ষেত যখন নষ্ট হয় তখন কিন্তু থুক একটা টাকা পাওয়া যায়, এটা কোন সময় করছেন?
2: না, এটা করছেন না,
1: করছেন না, শুনছেন তো? এটা
2: শুনছি,
1: এটা করেন নাকি তার লেগে আপনারা? আধার নাম্বার প্যান নাম্বার এই সমস্ত জিনিস আপনারা সঙ্গে করে লইয়া দিবেন। লগে জিজ্ঞাসা করি যে পিএম কিষাণ কাকুয়ে পাইননি, মানে আপনার বাবায় পাইননি? আপনার এদিকে কেউ পাই না?
2: আমরা এদিকে তো পাই বলি আমার মনে হয় না কেউ, আর পাইলেও ভিতরে তো পাইলে আমি জানি না, শুনছি না,
1: আপনারা নিজেরা।

0: নিজেরা পান্না যোগাযোগ করছেন নি পি এম কিষাণ পাওয়ার লাগিয়া? যোগাযোগ করছে না। অনুরোধ করি যে ইয়ার যে সিএসসি সেন্টার বা এর থেকেও বড় যে ব্যাপারটা আছে, আপনারা এখানে কৃষি সহায়ক আমরা যারা ভিএলডাব্লিউ কই, ওনারা সঙ্গে তো আপনারা যোগাযোগ হয়, তো তারার সঙ্গে একটু যোগাযোগ করিয়া আপনারা এই কাজটা করবা। কারণ এটা কিন্তু সরকারি একটা টাকা, যেমন মনে করেন আপনি এই যে হালিটা ফালাইছেন হঠাৎ করে, কারণ একটা সময় আমরা দেখছি আমরা করিমঞ্জ ফাতারহাটি নিলামবাজার থেকে ধানের চারা সংগ্রহ করিয়া আনিয়া লাগাইছি বন্যার পরে, তো ওই টাকাটা পাইলে পরে কিন্তু আমরা ক্ষতিটা কিন্তু বেশ ফুসাইয়া ওটা যায়। এই জিনিসটা আপনারা করিয়া নিবা, পি এম কিষাণের টাকাটা কিন্তু সবাই কিন্তু পাওয়ার কথা। বাড়িতে যদি সরকারি কর্মচারী থাকেন তাইলে কিন্তু অনেকে এটা পায় না। এই জিনিসটা আপনারা একটু যোগাযোগ করবা। এটা কি জাত ধানের সারা আপনারা তৈরি করেন?
1: এটা বাহাদুর।
0: বাহাদুর, বাহাদুরের ফসল কিরকম
1: হয়? খারাপ না, ভালোই হয়।
0: জমির মাটি কোনো সময় পরীক্ষা করাইছেন নি?
1: না করাইছি না। আমরা তো ক্ষেত হইলো এই ক্ষেত হইলো ওই কীর্তনতলি
0: বাড়িতে গরু কয়টা আছে?
1: দুইটা
0: আছে। ধান গাছে তো কীটশত্রুর আক্রমণ প্রচন্ড হয়, আপনারা কিটা ব্যবহার করেন?
1: ওই তো কোনোদিন ধান লাগাইছি, সবটি ফাতাটি খাটি খাটি এক ইঞ্চি
0: আপনার বাড়িতে যখন দুধ সংগ্রহ করবা তখন কিন্তু অবশ্যই গরুর চেনাটা পাওয়া যায়, একটা প্লাস্টিকের পাচ্ছে, সেই চেনাটা নিবেন, নিয়ে 500 পরিমাণ একটা বোতলে লইয়া 8-10 লিটার জলে মিশাইবেন, 8 লিটার জলেই মিশান, মিশাইয়া আপনার স্প্রে কইরা পরীক্ষা কইরা দেখেন আপনার কীটশত্রুর আক্রমণ কিন্তু প্রতিহত করা দেব। তবে একটা জিনিস আমরা কিন্তু খেয়াল রাখতে দিব, অনেকেই কয় গরুর সেনা দিলাম এটা দিকে কাজ করে না, দেখুন রাসায়নিক জিনিস আর এমনি জিনিস প্রাকৃতিক জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে, অনেকটা বেশি ব্যবহার করতে দিব, ব্যবহার করলে পরে কিন্তু আপনি উপকার পাইবেন। আর এই যে গরুর সেনা মাটিতে পড়বো এটাও কিন্তু সারের কাজ করবো, নাইট্রোজেনের যে কাঠটা সার যেটা আছে এটার ব্যবস্থা করব। এই জায়গাতে হালি লাগাইতে গিয়া কতটুকু ধানের প্রয়োজন হয়েছে আপনার?
1: 12 কেজি।
0: 12 কেজি? 12 কেজি ওই জীব
1: এই জায়গাটা? 12 কেজি।
0: 12 কেজি তো আর কোন জায়গায় করছেন?
1: এই যে 12 কেজি দিয়ে আপনার দুইখানি আপনার ক্ষেত লাগানি দিব যদি আলি সঠিক সুন্দর হয়।
0: সুন্দর হয় তো আলিতে মানজিরা যখন আক্রমণ হবে তখন কি
1: আমরা কীটনাশক ওষুধ ব্যবহার করি?
0: আচ্ছা, আমি আপনারা আরেকটা অনুরোধ করি যে আর বাড়িতে যে গরু আছে, ভোরবেলা যখন আমরা গরুটারে গোয়াল ঘর থেকে ছাড়ি বা ইয়ে করি তখন কিন্তু সদ্য কাঁচা গোবর, গরম গোবরটা পাওয়া যায়, সেই গোবরটা সংগ্রহ করিয়া জলে নিয়া গুলবেন। গুলিয়া যদি আপনার স্প্রে মেশিন থাকে তাহলে তো আপনার সাইকেলটা ঢুকাই তুইব, আর যদি স্প্রে মেশিন ছাড়া আপনি দিতে চান সুপারি সই দিয়া দিতে চান, এখানে প্রচুর সুপারি গাছ আছে, সুপারি সই দিয়া দিলে ওই গোবরটার জলটা আপনি দিয়া দেখেন আপনার মানজিরার কাজ হইব। আপনি এটা পরীক্ষিত এবং বিভিন্ন জায়গাতে কাকা জেঠা দাদারা এটা ব্যবহার করিটা কিন্তু খুব উপকৃত হয়েছে, এই জিনিসটা আপনারা করবেন। গরু কয়টা আছে?
1: দুইটা।
0: দুধ পাওয়া যায় সারা বছর?
1: তো আপনার এটা রোটেশনারি একটা বাচ্চা দিল তো গতকাল একটা বাচ্চা দিছে।
0: আচ্ছা, সদস্য সংখ্যা কয়জন ফুসে নিয়ে? এক কাপ 250 পরিমাণ খাওয়া যায় নি? সব
1: খাওয়া যায়।
0: এই দুধটা কিন্তু পরিপূরক আহার, এটা ধৈর্য রাখেন আর গোবর তো আপনার খেতে দিতেই পারবেন। আচ্ছা।

কানু আমার চরণে তুতে তুলে, আবার বলিব হেলা বিকানু আমার চরণে তুতে তুলে, বিকিয়ে দিলাম ওই চরণে বিকিয়ে দিলাম, ওগো আমায় রামি বিকিয়ে দিলাম আমার।

এতক্ষণ খর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা শুনলেন। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কৈলাসহর, এখন ইন্ডিয়া ভার্সাস সাউথ আফ্রিকার খেলাটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: কফে থাই হানি সাক নখানি তলা নিলি ভাই আনি কথমা সাজং না তংখাইবা আনো কিসা নুই যা দিদ ও হা সাকানি নুগিয়া মকুমা খাই গলাম যা দিদ আং নো কতই থালে কিসা বাইখাই খুলুম যাও পয়সা লব মানে এংসিনি লক দি লক সে থুয়াং লক ও ও যাদু রাই ও মতে খাই ন লক দিদ আং কালো বাড়ি নি সালো নি নর ফাইন
1: খবর
2: খবর দা জানি
1: তাম সায়ং না সা অ চাকরে অচাইতুম না কগলা থুয়ার মতো খাইবাই দি বেলাই লেখা আইলে খানা ফাইখেন সামু
2: আও আমি বেলাই লেখা সামু তামা তামা

0: Mochi.
1: রাধা কাপলা সারা অঙ্ক
2: তক রক সাবো না খাবা তক রাখা দাথা ছেড়ে এই কয়া কাকু।

Asıkçıra, zamini de bormani korango resap zag resamon kanar zakha. Akasmani agor tola, obani logine paykhe dinini hone kogro panda. Tabuk sang kanani awim batang ro kanar zagana. Kana phungni dam doktamai choti nasi bano kanar zagana hayogini korang panda. Dipor dam jani tamani jorawa kanar zagana bari rogni panda nugulo. International Uidus Dino Rukhsawi, Monju de bormani কগলাম পান্দাব ইয়াগুলো খানা জাগানো লোকর খানাতক জয় কব খরমানি খেরাংবার পান্দা হরনি দামচিনি তাম্মানি জরাও খানা জাগানো আসু আসুইনি খাতংমা পান্দাব তিলকমালা খাকনি বখা সাই খানা রবানো সুখিনী দেব বর্মা আপনি ইয়াগুলো জাদুনি রেজা মঙ্গ খরাং রবানো রেখা দেব বর্মা আকাশবাণী আগরতলা আপনি লগিনে পাই

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্য সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধাবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। কলকাতা রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের

0: স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and help to keep lifestyle disease away.
0: সংস্কৃতি মন্ত্রক দেশের ১০০টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে। ১২টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর ২০০০এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডও নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
1: ভারত আজ আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কানেক্টিভিটি বানা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা হ্যায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে ৩৬তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারত কে নারী শক্তি কে শৌর্য কে প্রতীক, ভি সদৈব নারী শক্তি কে লিয়ে প্রেরণা কে স্রোত রহেঙ্গি। ইস বিশ্ববিদ্যালয় কে আশপাশ কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হ্যায়। ইস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতী কে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি, জো সভি ভাগিদারী জনজাতীয় সমাজ ওর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকার ইন বর্গ কি বেটিও কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরের ৫০০০এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৬ আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২,৭৯,০০০এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও ১২টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর ২টো থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাটা বড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 71তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেবে 311 রানে, শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবন যাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী আগরতলা।
4: নং সাইদে মান ফেকজাক বরকনো সিরদুকতুই উয়াস্তির মানে বিশিংতুই এইচআইভি মানজাকানি কাতির ইমানো তে কাহাম করং খে তং ইমানো
5: কাহাম কে সাইমানানি বাগাই টোল ফ্রি নাম্বার 1097 ও করং দি

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি ককতমা ববাগ রকংখা তিনি হায়ং যোগা শাল যোগা ফর হেলদি এজিং ওয়ানসকমাও তিনি ভারত নকবই জুদা জুদা হায়ং গনাঙ্গই ফিলচিনই যোগা শাল পালাই যাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা খড়কসা বড়ক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি স্রংমানো যত্নে সেলাই কাহামলাম হাকতনি জুদা জুদা আমচাইনি লগে হাস্তেওবো তিনি ফিলচিনই হায়ং যোগা শাল পালাই যাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিলচার সাই ম্যাচও তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিসঙ্গ থংমুং অংখা ও ম্যাচও জাপান ব্রুই বুক চাগুলনি ফেরবাই টিউনিশিয়ানও ম্যাচ এনখা তাবুকক তোমার শুক্রবই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা পরিণায় রকনি বিশেং কতাল ওয়ানসক মুং শৈশিমুং তৈ সামুংনি ওয়ানসক মুং স্নামৈ তিসাথানী কুচুগ্রং মথা রকনি বেলাই নাংকুকমানি বারজাতুঙ্গ তিনি মধ্যপ্রদেশনি জবলপুর রানী দুর্গাবতী ইউনিভার্সিটি ফিল থামচি দ কনভোকেশনস মেল অব অকক সাকা বসরংনাই রকন কক সাবরেখা সেপসাব মানিয়া গানাগিনী বরক তৈ কামিনী লুকু রকনি জংজাল রকন ওয়ানসকই জংজাল জাকাগ্রানী বাকি সামুং তাংনানী নাঙ্গানো বতৈব সাকা খড়কসা বরক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি সৃংমানো যত্নি সেলাই কাহামলাম আবনি বাকি জনজাতি লুকু রকনি হামারি বাকি রংমারি গনাং অংশগৈ বাজানানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কলকাতাও হাকতনি তাং সেবাইস নামজাক ভারতনি রুং বাহিনী সামংনি বাকি খুংথাম জাহাজ আইএনএস দুনাগ্রি আইএনএস সংশোধক তাই আইএনএস অগ্রয়ন্য দেশনি লুকুরকনি বাকি ইয়াফারি রেখা রুং বাহিনী ওয়ার্কশিপ ডিজাইন বিউরো বাই ডিজাইন ক্লাইজাক ও জাহাজ রকন স্নামখা গার্ডেনরি শিপ বিল্ডার এন্ড ইঞ্জিনিয়ার্স তিনি হায়ং যোগা শাল যোগা ফর হেলদি এজিং ও ওয়ানসুকমাও তিনি ভারত নখবই হায়ং গনাঙ্গই ফিলচিনই হায়ং যোগা শাল পালাই যাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কলকাতানি রেড রোড নিসিমি

0: फिल चीनै हायुंगा साल पालाइमाओ तई फांगनि सामुं तांखा आरो कोबांमा बरक बबाय बाक्सा फुंनि योगा ब्यामो मानजाखा मन्त्रिबक्रक साखा योगा कायसा ब्याम सिमिया अमो कायसा उमर जरानि बागै सिमिया अमो बरक मुनुसुनि वानसक मुं कायसा
1: योग केवल शारीरिक श्रम का साधन नहीं है, योग इसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। भारत में हम जानते हैं और देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ ऊर्जा के साथ एक प्रकाश भी है।
0: হুকুমু ককসং লাইনক ভারতনি আর্কিওলজিক্যাল সার্ভে বেডেকনি চুবা চুবাই ভারতনি সিরিসিতিনি তংমুং নবসকাঙ্গ তনেই কাইসারা থায় ও সামুংবতাং পালাইজাখা হা কতনি জুদা জুদা আমচাইনি লগি হাস্তে অবতিনি ফিলচিনই হায়ুং যোগাশাল পালাইজাখা হাস্তেনি শিকলা বাবাই তাই থাই খুংনি সাকথামাবাই হাপানিয়া হায়ুং বাণী খলানি ফুনুকমাহল যুগালি যাক হাস্তে বেরেমনি অ যোগাশাল চেঙ্গেরিখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসাকা জরারগী যোগা খ্লাইকে সাকতে খা কাহাম তঙ্গ বসাকা
2: ফিজিক্যাল যে যোগ ব্যায়াম সেটা তো আছে, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে।
0: আরও কুবনি বিশৃঙ্গ মানজাখা থংমন্ত্রী তিঙ্কুরাই এমএলএ মীনা রানী সরকার এমএলএ রামপ্রসাদ পালতাই হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখংনি তাংক্রারক ইয়াং ত্রিপুরা যোগা এসোসিয়েশনের সাকথারমাবাই তিনি বরজলা উমর চাকরারকনি টংথায় ফিলচিনে হায়ুং যোগাশাল পালাইজাখা মেল আরও টংনাইরকবাই ও সামংবতাঙ্গ মানজাখা আগিনি কেন্দ্রমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা ও বিজয় কুমার রংনগব যোগাশাল পালাইমানি মেল মানজাখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতন লাল না তিনি মোহনপুর বখাক্সতে নাইকল ফাংতেই থাইখংবাই জৌহর নবোদয় রংনগ যুগালিজাক যুগাশালনি মেল মেলন চেঙ্গেরেখা বিজেপি হাস্তে কাশপু অভিষেক দেবরাই আগরতলানি এন এস আর সি সি হল যুগালিজাক যোগাশালনি মেল মানজাখা ইয়াং খুয়াই হাঙ্কর থাইখংনি সাকথারমাবাই খুয়াইনি সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির বুসকাঙ্গ যোগাশাল পালাইজাখা আরও মানজাখা বেড়াইখিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা পরিষদনি কাশকু অক্রা অর্পণা সিংহ রায় আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তেই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু তিনি চরিলামনি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী রেমচিনী রংনগ সিপাহীজলা জেলা বেরেমনি হায়ুং যোগাশাল পালাইমা মেলন চেঙ্গেরেখা সিপাহীজলা জেলা প্রশাসনতে জেলা শিকলা বাবাইতে থাইখংনি কথাজাক সাকথারমাবাই যুগালিজাক মেল হাস্তেফা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈফাংবাইন হায়ুং যোগাশাল মুখ থাঙ্গা মেল কুবনি বিশৃঙ্গ ককনারেখা সিপাহীজলা জেলা পরিষদনি কাশকু আক্রা সুপ্রিয়া দাস দত্ত জেলা নাইকল ফাং সিদ্ধার্থ শিব জশওয়াল আকর্ষণ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাস্তে ও বাই থাং মুচুঙ্গই থৈরিমুং হদানি জবাঙ্গই বাচাখা তিনি আগরতলা আউলি নাইখ্রাইনি থামচিচুকু ওয়ার্ডনি কমিউনিটি হল যুগালিজাক থৈরিমা শিবির কাইসানো চেঙ্গই অকনারকথানি বম ককন সাকা ব সাকা থৈরিমুং অংখা লাংমা মথাংথানি সমাইকতর অম মনুষ্য ওয়ানসক মুং নোয়ারো তৈ বরকনি বিশৃঙ্গ সেবা খাইমানি ওয়ানসক মুং তুবুও ব সাকা বরক রকনি লাংমা মথাংথানি অম নাংসুগো আবনি বাগিন ব্লাড ব্যাংক থৈ মানথক রানী তন্নানী নাঙ্গো তে অমলুক রকনি খাতুঙ্গই থৈ রিমানী বিশৃতিন অঙ্গো মেলকুবনী বিশৃঙ্গ ককনারেখা মেয়র দীপক মজুমদার কাউন্সিলর অলক রায় আকর্ষণ কেন্দ্রনি ককথুমতে আবাইমুং ককচংলাইনকনি বিশিং তংনাই সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনসনি আগরতলা ফিল্ড অফিসনি সাকথারমাবাই তিনি এডিনগরনি বেলতলাব তংনাই ত্রিবেণী সংঘ ক্লাব ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা আরও আমচাইনি বরকতাই ক্লাবনি আদংরক মানজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাব তিনি কাইনি থিংমুং অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা থংমুঙ্গ ইউথ

0: ক্লাব দক বুক যা গোলনি ফেরবাই সবুজ সঙ্গন মেজানখা উল অ থাওন তে গাইসা থমুঙ্গ টি টি এ ডি সি নি চুকু বুক যা গোলনি ফেরবাই পামতুই স্পোর্টিং ক্লাব নো মেচেনো ফুটবল হায়ুং কাপ নি লাইবুমাও ফিল সা সাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানী বিশৃঙ্গ থমুং অংখা ও ম্যাচ জাপান ব্রী বুক যা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো মেচেনখা ইয়াঙ্গ ইকুয়েডর তৈ কুরাসাওয়ার নি বিশৃঙ্গ ম্যাচ গোল বুক চাখেনো ড্র অংখা তিনি হর স্পেন বাই সৌদি আরব তৈ বেলজিয়াম বাই ইরান নি বিশৃঙ্গ থমুং অঙ্গানো আয়ংখনা আইচুক বখাগ উরুগুয়ে বাই কাবু ওয়ার্দিনী নি বিশৃঙ্গ থমুং অঙ্গানো তাবুক নবার তিবার নি ককতুমা বস্কাং দাম নৈচি ব্রী দক্ষিণ গোমতি উত্তর তৈ ধলাই হাঙ্কর ফেরাঙ্কি ওই মানো হুনে হজাক মংরেখা নবার্তিবার নাইখুং খনা তুমারি টঙ্গানো সাকাও 33 ডিগ্রি তৈ খামাও 24 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি তুমারি টংমানী সাকাও 33.2 ডিগ্রি তৈ খামাও 25.2 ডিগ্রি সেলসিয়াস তিনি ওয়াতি ওয়াখা 36.2 মিলিমিটার ককতুমা পাইনানী সিকাং ককতুমা বুবাগ রক তৈ ওয়াইসা সাফিরো তিনি হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং অ ওয়ানসুক মাও তিনি ভারত নখবই হায়ুং গুনাঙ্গই ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাইজাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা খড়গসা বরক এবার দফা কাইসানী হামক্রাইনী বাকই স্রংমান যত্নী সেলাই কাহামলাম হা কতনী জুদা জুদা আমচাইনী লগে হাস্তেওবো তিনি ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাইজাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিল চা সাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানী বিশৃঙ্গ থংলাইমুং অংখা ও ম্যাচ জাপান ব্রী বুক চা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো মেচেনখা কক্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতেই অরণ পাইখা উল্লি ককতুমা আওয়াই ইংগানো খনাপং দামসনি সতি ব্রীচিব
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষাগত উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের 33তম ম্যাচে এসে গেল শততম গোল, যা বিগত 68 বছরের মধ্যে গড়ল রেকর্ড। এবারে বিস্তারিত সংবাদ। আজ আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় আজ ভারত সহ সারা বিশ্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনে জাতিকে নেতৃত্ব দেন, যেখানে হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে সকালের এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু একটি শারীরিক ব্যায়াম নয় এবং এটি কোনো বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, এটি মানবাত্মার এক অভিব্যক্তি। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে এবং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতার পথ খুঁজে পেতে সাহায্য করে।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহিঁ হ্যায়, যোগ ইসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহিঁ হ্যায়। ভারত মে হম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে এর চিরস্থায়ী যোগ ঐতিহ্যের সাথে সংযুক্ত করে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু আজ চুড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

0: সিপাহী জলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। এর উদ্দেশ্য কেবল যোগব্যায়ামকে জনপ্রিয় করা নয়, বরং সুশৃঙ্খল জীবনযাপন গড়ে তোলার পাশাপাশি ভারতের সুপ্রাচীন ঐতিহ্যের এক অমূল্য সম্পদকে বিশ্বের সামনে তুলে ধরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক সিদ্ধার্থ শিব, জয়সওয়াল প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আজ আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত। এটি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে সেবার মানসিকতা জাগ্রত করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। এর জন্য সবাইকে যোগব্যায়াম চর্চা করা উচিত।
1: ফিজিক্যাল যে যোগব্যায়াম সেটা তো আছেই, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায়, বিধায়ক মীনারানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগ চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিকে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বটজলা বৃদ্ধাশ্রমে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে যোগাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলায় বিজয় কুমার স্কুলে যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরে মহকুমা প্রশাসন এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জোহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আগরতলার NSRCC অডিটোরিয়ামে আয়োজিত যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন CBC এর আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজ এডিনগর বেলতলিস্থিত ত্রিবেণী সংঘ ক্লাবে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই বছরের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এর উপর ভিত্তি করে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের সদস্যরা ব্যাপক উৎসাহের সাথে অংশ নেন। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে জেলাভিত্তিক যোগ উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন তাদের চারপাশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যাগুলো অনুধাবন করে তাদের প্রয়োজন অনুযায়ী সমাধান তৈরি করে, তাদের ক্ষমতায়ন করে এবং উন্নয়নের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে অবদান রাখে। ঊনকোটি জেলা প্রশাসন গতকাল নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে স্কচ পুরস্কার পেয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন এবং সদ্য বিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়। জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ। স্কচ পুরস্কারটি একটি অসামরিক পুরস্কার। উল্লেখ্য যে গত বছর জুলাই মাসে ঊনকোটি জেলা প্রশাসন থেকে গাঁও কো আপনাও বদলাও লাও এই ভাবনায় উদ্ভাবনী কর্মসূচি সম্পর্ক চালু হয়েছিল। গ্রামীণ জনগণ ও প্রশাসন এর মধ্যে সেতু হিসেবে

0: এই কর্মসূচি চালু করা হয়েছিল। এই কর্মসূচির সফলতার নিরিখে পুরস্কার পায় 19টি জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্য দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকেও শক্তিশালী করে তোলা হচ্ছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সহস্রতম ম্যাচটি আজ জাপান বনাম তিউনিশিয়ার মধ্যে খেলা হয়। জাপান 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে তিউনিশিয়াকে। এর পাশাপাশি চলতি বিশ্বকাপের শততম গোলটিও এসে গেল নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচে। নেদারল্যান্ডসের খেলোয়াড় কোডি গাকপো এবারের বিশ্বকাপের শততম গোলটি করেছেন। অন্যদিকে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। ভারতীয় সময় আজ রাত 9:30 স্পেন মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর
1: Prime Minister Narendra Modi today commissioned 3 indigenously built Indian Navy platforms, INS Dunagiri, INS Sanshodhak and INS Agrey in Kolkata.
2: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
1: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল, টিভি ফ্রিজ গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
2: আকাশবাণী কৈলা শহর, এখন 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা শুনবেন। যোগা ফর হেলদি এজিং আলোচনায় অংশগ্রহণ করবেন অরিন্দম চক্রবর্তী, সঞ্চালনায় সুতপাড়ায় এবং প্রযোজনায় প্রবাল ভট্টাচার্য।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুরু করছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অরিন্দম চক্রবর্তী। নমস্কার, আপনাকে আমাদের আজকের এই আলোচনায় স্বাগত জানাই। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন?
1: এমনিতে তো ভালোই আছি। আমাদের বয়সে ভালো থাকাটার জন্য আমরা প্রতিনিয়তই সজাগ থাকতে হয়। আমি অবশ্য যোগাসন করি, যোগাসন দিয়েই আমি আমার শরীরকে সুস্থ স্বাভাবিক রাখছি।
0: আচ্ছা, তাহলে আমাদের মূল যে আলোচ্য বিষয় আজকে হোক এই যোগাসন। 21 জুন 2014 জাতিসংঘে একটা সিদ্ধান্ত হয়েছিল যে যোগা দিবস পালন করার জন্য আন্তর্জাতিকভাবে। যে জিনিসটার উৎপত্তি আমরা জানি ভারতবর্ষেই, যারা মণি ঋষিরা আবিষ্কার করেছেন, সেটা ওরা তপস্যা করতেন। তো সেই মাধ্যমটা যে শরীর সুস্থ রাখার জন্য একটা বিশেষ মাধ্যম, সেটা যখন আবিষ্কৃত হয়ে গেল, স্বীকৃত হয়ে গেল, তখন জাতিসংঘ ঘোষণা করলেন আন্তর্জাতিকভাবে একটি দিন পালন করার জন্যে, সেটা হচ্ছে 21 জুন। 2015 থেকে সেটা পালন করা হচ্ছে বিশ্বব্যাপী। আমরা দেখেছি

0: সারা দেশেই মানুষ এতে আকৃষ্ট হচ্ছেন এবং উপকৃত হচ্ছেন। তো এই দিবসটাকে নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই।
1: আসলে দেখুন, ভারতবর্ষের মুনি ঋষিরা গুহায় বাস করতেন এবং গুহায় থেকে নিজেকে নিরোগ রাখতে তারা যোগাভ্যাস করতেন। এর মধ্যে আমাদের মহর্ষি পতঞ্জলি রয়েছেন। মহর্ষি পতঞ্জলি এই যোগ শাস্ত্রের সূচনা করেন। তিনি সমাধিপাদে তিনি বলেছেন যে চিত্তের বৃত্তি সকল নিরুদ করাকেই যোগ বলে। যোগসূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ে দ্বিতীয় সূত্রে মহর্ষি পতঞ্জলি যোগের বর্ণনা দিয়েছেন, চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্ত এখানে ব্যাপক অর্থে, অর্থাৎ মন বুদ্ধি অহংকার এই তিনের সমন্বয়ে এবং বিপদগামী থেকে রক্ষা করার জন্যই যোগ করা হয়েছে। এই যোগ মনকে শান্ত করে আত্মশক্তি বাড়ায়। যোগ সাধনার ফলে মানুষের শরীরের বিভিন্ন যে আমাদের গ্ল্যান্ডগুলি রয়েছে সেই গ্ল্যান্ডগুলি সতেজ হয় এবং আমরা নিরোগ দেহে বসবাস করতে পারি।
0: এই বিষয়টা যখন আবিষ্কৃত হলো তখন সেটা স্বীকৃত হলো এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। এবার আমরা অনেক সময় না বুঝেই অনেক কিছু করে থাকি, দেখেছি তারপর নিজে করছি, কিন্তু সেটা আমার জন্যে কতটা উপযুক্ত বা আরও কার জন্যে উপযুক্ত কার জন্যে উপযুক্ত নয় সে সমস্যাও রয়েছে। তার জন্যে কি কোনো স্কুলিং আছে?
1: নিশ্চয়ই আছে, যোগা প্রশিক্ষকরাও রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানও আমাদের এই ত্রিপুরায় যেমন আছে কৈলাসেরও ইদানিং যোগ প্রশিক্ষকরা যোগ প্রশিক্ষণ দিচ্ছেন। যদিও এতে শিশুরাই বেশি অংশগ্রহণ করছে, তবে অন্য একটি জায়গায় দেখেছি যে সেখানে বয়স্ক মহিলারাও যোগ আসন করছেন।
0: হ্যাঁ, মানে প্রবীণদের তো আরও বিশেষভাবে দরকার, যে কোনো বয়সী মানুষদেরই প্রয়োজন সেটা। আর যেটা আপনি বললেন যে আত্মসংযম একটা বিষয়, তো মনের যে সংযম সেটাও আনতে পারে এই যোগা। তো তার জন্যে আমার মনে হয় যে কোনো বয়সীদেরই এর সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন, কিন্তু যারা একটু প্রবীণ তাদের নানা রকম স্বাভাবিকভাবেই বয়সের জন্যে নানা রকম সমস্যা দেখা দেয়, তো তাদের প্রশিক্ষণ বা তাদের নিয়মিত যোগাভ্যাস জরুরি। তো এই বিষয়টাই কিন্তু রয়েছে এবছরের থিম। তো সেই অনুসারে আমাদের এই অঞ্চলে কিংবা বিভিন্ন জায়গায় প্রবীণরা কীরকম অংশগ্রহণ করছেন বা কীভাবে করবেন?
1: আসলে হঠাৎ করে আসন শুরু করা যায় না। আসন প্রাণায়াম এগুলো একটা পর্যায় থাকে। যারা প্রবীণ বা বয়স্ক তাদের বিভিন্ন গ্ল্যান্ডগুলি কিছুটা দুর্বল হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাদের যে আমাদের সকালে মর্নিং ওয়াকটা করার পর তাদের প্রাণশক্তিটা অনেক বৃদ্ধি পায়। তারপর এসে যদি বাড়িতে খালি হাতে কয়েকটি ব্যায়াম শুরু করেন, খালি হাতে ব্যায়াম করার পর আসন প্রাণায়াম করা প্রয়োজন। তবে একটা কথা বলবো, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা ব্যায়াম বা আসন করার আগে নিজেদের শরীর এবং প্রেশার সম্পর্কে সচেতন হতে হবে। কারণ প্রেশার হাই অবস্থায় যদি আসন করে তাহলে অনেক সময় স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সকালবেলা আসন করার ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে কিছুটা চিন্তাভাবনা করেই এবং অভিজ্ঞ এবং যারা যোগাসন সম্পর্কে জানে তাদের সঙ্গে আলোচনা করে করা প্রয়োজন। ইদানিং টিভিতে বা পত্রপত্রিকায় বিভিন্নভাবেই আসনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য অনেকভাবেই চেষ্টা চলছে। তবে যারা প্রথমে আসন শুরু করবেন মানে বয়স্কদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সেটা অবশ্যই করণীয়। আমি বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলবো, প্রথমে মর্নিং ওয়াকটা করে নিজের প্রাণশক্তিটাকে বাড়াতে হবে। তারপর কিছুদিন

অর্থাৎ এক সপ্তাহ অন্ততপক্ষে খালি হাতে ব্যায়াম করে শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক করতে হবে, তারপর তাকে আসন প্রাণায়াম শুরু করতে হবে। যদি হাই ব্লাড প্রেশার থাকে, আমি বারবারই বলবো, তাহলে হাই ব্লাড প্রেশারকে আগে নিয়ন্ত্রণে এনে, অর্থাৎ কয়েকটি আসনও আছে হাই ব্লাড প্রেশারের জন্য, যেমন শবাসনে সবচেয়ে বেশি কাজ করে হাই ব্লাড প্রেশারের জন্য। আমরা যে শবাসন একদম সহজ আসন, বয়স্কদের ক্ষেত্রেও সহজ আসন, মড়ার মতো শব, মড়ার মতো শুয়ে থাকা, এতে কিন্তু

0: জন্য। আমরা যে শবাসন একদম সহজ আসন, বয়স্কদের ক্ষেত্রেও সহজ আসন, মড়ার মতো সব মড়ার মতো শুয়ে থাকা, এতে কিন্তু প্রেসারের হাই ব্লাড প্রেশারের ভালো কাজ হয়।
1: মানে সেটা কতক্ষণ তো ঘুম পেয়ে যায় শবাসনে শুয়ে থাকলে?
0: শবাসনে আসলে ঘুম পেলে হবে না, এটা মানে করতে গেলে নিজেকে জাগ্রত রেখে এবং একদম চুল থেকে পায়ের তলা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলির সঙ্গে নিজের মনকে সংযুক্ত করতে হবে। তাহলে দেখা যাবে রক্ত সঞ্চালনটা সারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমান গতিতে চলছে।
1: আচ্ছা, মানে মনোযোগটা বিক্ষিপ্ত হলে আসন করার সুফল তেমনভাবে পাওয়া যায় না নাকি? বিক্ষিপ্ত যদি আমাদের
0: আসন শব্দের অর্থ হচ্ছে স্থির সুখে অধিষ্ঠিত হওয়া, স্থির সুখ আসনম, তাহলে আমাদের স্থির হয়ে বসেই নিজেকে মানে যে কোনো আসন বা প্রাণায়াম করতে হবে,
1: মানে মনটাকে সেই আসনেই রাখতে হবে কিছুক্ষণের জন্য হলেও।
0: অবশ্যই।
1: হ্যাঁ, তো আমরা আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমরা বলি সাধনা, একটা শব্দ আমরা বলি, তো সাধনা তো সেটাই, একাগ্রভাবে সেই কাজটা করা। তো আসনটাও যদি আমরা একাগ্রভাবে করতে পারি তাহলে তার সুফল পাওয়া যাবে এবং নিজের শারীরিক অবস্থা বুঝে অভিজ্ঞের পরামর্শ মতো সেটা করা উচিত। কিছু কঠিন যোগাসন রয়েছে আমরা দেখি তো যেগুলো দুম করে করাটা একদমই উচিত হবে না, সে এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনব।
0: হ্যাঁ অবশ্যই, এটা আমিও বলবো যে সব আসন সবাই না করাটাই ভালো, যাদের যে সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী সবার আসন করা দরকার। তবে একটা আসন পদ্মাসন, পদ্মাসনটা যে কেউ করতে পারেন, কারণ পদ্মাসনে সর্বরোগ হর অর্থাৎ সব রোগের এই আসনের দ্বারা উপকৃত হয়। এটাতে মনোসংযোগতা বাড়ে এবং চিন্তাশক্তিও বাড়ে, তাই পদ্মাসনটা সব বয়সের মানুষই করতে পারেন। 6 বছর থেকে একদম 90 বছরের বয়স্ক মানুষরাও পদ্মাসন দিয়ে নিজের আসনের যাত্রা শুরু করতে পারেন।
1: আচ্ছা, আমাদের ছোটবেলায় বা এখন যারা বৃদ্ধ প্রবীণ তাদের ছোটবেলায় তো একটা ধর্মীয় পরিবেশ, যে কোনো ধর্মেরই হোক একটা পরিবেশ থাকে। আজকাল বেশি বিজ্ঞান মনস্ক হয়ে আমরা হয়তো ধর্মের দিকে ততটা যাই না, তো ধর্মটা আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ নয়, এক্ষেত্রে হচ্ছে একটা সুঅভ্যেস। তো প্রতিদিন যে কোনো ধর্মাবলম্বীরাই দেখেছি প্রার্থনা করেন, তো সেই প্রার্থনা সভায় পদ্মাসনে বসার একটা রেওয়াজ ছিল, তাই না?
0: তা তো ছিল, অন্য ধর্মে অন্যভাবে, যেমন মুসলিম ধর্মে যে নামাজ রয়েছে সেটাও এক ধরনের আসনই,
1: বজ্রাসন।
0: হ্যাঁ, তো আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মের মধ্যে এই কৌশলগুলি আছে, কিন্তু সেটাকে মানুষ এখন গ্রহণযোগ্য না করে ধর্মকে বেশি আঁকড়ে ধরার চেষ্টা করছে।
1: সেটাই কথা, আর যে জন্যে বলা হয় যে ঈশ্বর আল্লাহ ভগবান একই, তো তাদের আমরা রূপ দিয়েছি বিভিন্ন রকম, আর সেটা তাদেরকে ধর্মের প্রতি যে মানুষ যে অনুরক্ত হয়েছে বা যারা করেছেন আমাদেরকে টেনে নিয়েছেন ধর্মের দিকে, তাদেরও উদ্দেশ্য বোধহয় ছিল এরকমই যে সুস্থভাবে বাঁচা। কিন্তু আমাদের চিন্তায় এখন নানা রকম অসুস্থতা কাজ করে, যার জন্যে পরিবেশ পরিস্থিতি ভীষণই একটা খারাপ অবস্থার মধ্যে আমরা রয়েছি। তার থেকে উত্তরণের জন্য যোগাসন কি যে কোনো বয়সী মানুষকেই সংযত করতে পারে?
0: সেটা তো অবশ্যই, আমি বলবো যে মানে আসন তো মানুষের মানে শক্তিটা মানে জীবনী শক্তিটাকে বৃদ্ধি করে, যেহেতু জীবনী শক্তিটা বেড়ে যায় তাহলে আমরা মানে বিভিন্ন রোগকেও প্রতিরোধ করতে পারি। যেমন সময়ে সময়ে বিভিন্ন রোগ মানুষকে আক্রমণ করছে, আমরা দেখতে পাই যে যখন মধ্যে যে একটা রোগ এসেছিল করোনার কারণে আমরা গৃহবন্দী হয়ে পড়েছিলাম, এই ধরনের বড় অসুখের ক্ষেত্রেও যদিও ভাইরাস ঘটিত, ভাইরাস যেগুলি সেগুলিকে যোগাসন ততটুকু মোকাবিলা করতে পারবে না, কিন্তু

0: রোগ প্রতিরোধ শক্তিটা কিন্তু যোগাসনে বাড়িয়ে তোলে। তাই আমরা রোগ প্রতিরোধ শক্তিটাকে বাড়াতে যোগাভ্যাস করা প্রয়োজন। এমনিতে যাদের, মানে আমি বিশেষ করে বলবো বয়স্কদের ক্ষেত্রে, বা হ্যাঁ বয়স্কদের ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে বলছি, যেহেতু এই সময়টা বয়স্কদের শুধু ওষুধের উপরেই নির্ভর হতে হয়, তারা যদি হালকা কিছু ব্যায়াম করেন, যেমন অনেকের কোমরের ব্যথা থাকে, সেই ক্ষেত্রে উষ্ট্রাসনটা খুবই কাজ করে, অর্ধকূর্মাসনটাও কাজ করে। তাছাড়া রয়েছে বয়স্কদের জন্য সহজ আসন, এগুলি অর্ধচন্দ্রাসন, জানুশিরাসন। জানুশিরাসন একটা মন্ত্রের মতো কাজ করে ইনসুলিনের ক্ষেত্র, যারা ডায়াবেটিসে হ্যাঁ বা বহুমূত্র রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুশিরাসনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হার্ট ঠিক রাখার ক্ষেত্রে, যাদের হার্ট ডিসিজ আছে তাদের ক্ষেত্রেও পশ্চিমমুক্ত আসনটা ভালো কাজ করে। পশ্চিমমুক্ত আসনটা ধীরে ধীরে অভ্যাস করলে হার্ট অনেকটা ক্রিয়াশীল হয়ে পড়ে। তাছাড়া রয়েছে গ্যাস অ্যাসিডিটির প্রতি মানুষেরই এখন একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার, এবং প্রত্যেকেই অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে খেয়ে চলেন। এই ক্ষেত্রে আমি বলবো পবনমুক্ত আসন আছে, অর্ধকূর্ম আসন আছে, যুগমুদ্রা আছে, সর্বাঙ্গ আসন আছে, সূর্যভেদ প্রাণায়াম আছে, এগুলি কিন্তু মানে মানুষের হজম শক্তি, গ্যাস অ্যাসিডিটি সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া নার্ভ, স্মৃতিশক্তি, লো ব্লাড প্রেশার, বয়স্কদের ক্ষেত্রে এই রোগগুলিও থাকে।
1: হ্যাঁ, ভুলে যাওয়ার একটা বিরাট সমস্যা তৈরি হয় মোটামুটি 50 বছরের পরে তো অবশ্যই অধিকাংশ লোকের। আমি তো আমার মনে হয় হাজারে একজন আছে যে স্মৃতিশক্তি ভালো থাকে, প্রত্যেকেরই স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে প্রাণায়াম বা যোগাসন কতটা সহায়ক?
0: সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, যদিও বয়সের ভারে আমাদের ব্রেনের অনেকগুলি সেলই ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায়, সেগুলিকে হয়তো উত্তরণ করা সম্ভব নয়, তবে ধরে রাখার জন্য, স্মৃতিশক্তিকে ধরে রাখার জন্য ধ্যানাসনগুলি খুবই কার্যকরী। তাছাড়া দেখা যায় যে অনেক সময় অনেক মানুষই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু কিছু আসন আছে, যেমন গোমুখা আসন, তারপর পদ্মাসন, মৎস্যাসন, বিপরীত করণীয় মুদ্রা, প্রাণায়াম আছে, সেগুলি করলে কিন্তু অনিদ্রা রোগটা অনেক ক্ষেত্রে দূর করা সম্ভব।
1: আচ্ছা, আপনি যখন ছোট ছিলেন তখন তো এরকম প্রশিক্ষণ কেন্দ্র বা কোনো প্রশিক্ষক ছিলেন না আমার যতটুকু মনে হয়, তো আপনি কী করে এই অভ্যাসটা করলেন?
0: দেখুন, আমি যখন সিক্সে যখন পড়ি তখন আমাদের সময়ে একটা বই চার্ট আসতো কৈলাসর, সেটা হলো নীলমণি দাস।
1: নীলমণি দাস,
0: সেই নীলমণি দাসের চার্ট দেখে আমি আসন শিখলাম। কারণ আমার আসন শেখার আরেকটা কারণ হলো, আমার ক্লাস সিক্সের পরে শ্বাসকষ্ট রোগে আমি আক্রান্ত হই, মানে আমার প্লোরিসি হয়েছিল, প্লোরিসির পর থেকে আমি শ্বাসকষ্টে আক্রান্ত হই এবং ডাক্তার আমাকে স্টেরয়েড দিয়েছিল। তো আমি চেষ্টা করেছিলাম যে আমার শ্বাসকষ্টটাকে কন্ট্রোল করার জন্য আসন প্রাণায়ামের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু পারিনি বিভিন্ন কারণে, প্রাকৃতিক বা আমার পরিবেশগত কারণ বা আমার পারিবারিক কারণে আমি সেই আসন বা নিয়মিত করতে পারিনি বা প্রপার গাইডলাইনও পাইনি। তবে একটা কথা বলবো, ক্লাস সিক্সে কিন্তু আমাদের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলে আমি আসন শেখাতাম। ক্লাস তখন প্রথম আমাদের স্কুলগুলিতে যোগাভ্যাস মানে আসন টাসনের ব্যাপারে সিলেবাস তৈরি হয় শারীরিক শিক্ষা ক্লাস।
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেখানে আমি কিন্তু ক্লাস 10 পর্যন্ত আসন করাতাম, আমার এটা অভিজ্ঞতা। তারপর যেটা করলাম সেটা রামকৃষ্ণ মিশনে, আমি রামকৃষ্ণ মিশনের যারা বসবাস করে ছেলেমেয়েরা, তার ছেলেদের তাদের আসন শেখাতাম। জেলের কয়েদিদের আমি 3 বৎসর আসন শিখিয়েছি, এসডিএমের রিকোয়েস্টে কয়েদিদের জন্য আমি সকালবেলা যেতাম এবং তাদের আসন করাতাম।
1: আচ্ছা, এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, মানে এরা অপরাধী, অপরাধের জন্য তাদের শাস্তি হচ্ছে।

0: সেখানে গিয়ে আপনি অপরাধীদের সামনে গিয়ে বসে আসন শেখাচ্ছেন, এটা একটু খুব কৌতূহল হচ্ছে জানার।
1: আসলে ব্যাপারটা হলো তাদের যে সেখানে থাকার পর আমি যেটা ফিল করেছি যে সে অনেকে কিন্তু অপরাধী নাও হতে পারে, কিন্তু তার আইন এবং সব কিছু মিলিয়ে অপরাধী হিসাবে ট্রিট হয়েছে। আমার মনে হয়েছে তার শরীরটাকে যদি সুস্থ রাখা যায়, সে যেদিনই মুক্ত হয় সেদিন সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন যাতে করতে পারে, তার জন্য সে তো সেখানে অবসর বসে আছে, কোনো কাজ নেই, কর্ম নেই। তো আমি যদি সকালবেলা তাদের একটা অভ্যাসে নিয়ে যেতে পারতাম তাহলে আমার ভালো হতো, আমার মনে একটা শান্তি পেতাম। সব কাজই করেছি এখন পর্যন্ত, যে কাজগুলি করছি সব ভলেন্টিয়ারি করেছি, আমি কোথায় থেকে কোনো অর্থ নিইনি, সব জায়গাতেই আমি মানে আমার ভলেন্টিয়ারি হিসাবে এই কাজগুলি করেছি, এখনও করে যাচ্ছি।
0: আমরা প্রতি বৎসরই এই দিনটি নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান করে থাকি, কিন্তু আজকে একটা মানে বিশেষ প্রসঙ্গ এলো যে কয়েদিদের আসন শেখানো বা তাদের যোগাভ্যাস করানো, এই যে আত্মসংযমের বিষয়টা, যদি সে অপরাধী হয়ে থাকেও, অপরাধ প্রবণতা যদি তার মধ্যে থেকেও থাকে, তার থেকে হয়তো সে মুক্ত হতে পারবে, তো এই ব্যবস্থাটা যদি এখনও চলে। আসলে যোগা দিবস পালনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা, একদিনে তো আর যোগাভ্যাস শেখানো হবে না, তাই দিনটি উদযাপন করার মাধ্যমে মানুষকে সচেতন করা, এটাই হচ্ছে উদ্দেশ্য দিনটি পালনের। তো আজকের এই যে প্রসঙ্গটা, আমার মনে হয় শ্রোতাবন্ধু যারা শুনছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন, আপনারাও এই কাজে এগিয়ে যাবেন, এটা একটা মহৎ কাজ। নিরাপত্তার বিষয়টা নিশ্চয়ই দেখবেন, যারা ঊর্ধ্বতন রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন এই বিষয়ে, তারা দেখবেন। তো এরকমভাবে আমরা যদি যারা অসংযমী তাদেরকে যদি যোগাভ্যাস করাই, সে শিশু হোক, বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক, প্রত্যেকেরই এই অভ্যাসটা গড়ে তুলতে পারলে খুব ভালো একটা কাজ হয়। তারপরে তো ডাক্তার, ওষুধ বা এইসব বিষয় রয়েছে, কিন্তু যতটা সম্ভব ওষুধপত্রকে এড়িয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল, কারণ তার থাকে সাইড এফেক্ট। তো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই যে যোগ ব্যায়াম, যোগ চর্চা, সেটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে অনেকটাই ভালো থাকতে পারি সব দিক থেকে। তারপর বলুন আপনার এই বিষয়ে।
1: দেখুন, মানে আমরা মানে এখন যেটা হলো সুষম খাদ্য খাও, ব্যায়াম করো, লাইফস্টাইল পাল্টাও, বেশি টেনশন করো না, তাহলে দেখা যায় মানুষ স্বাভাবিক মানে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেই ক্ষেত্রে মোবাইল একটা বিরাট কাজ করে দিচ্ছে শিশুদের ক্ষেত্রে, সবাই বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে, তাতে কি হচ্ছে তারা এক জায়গায় স্থির হয়ে বসে আছে, তাদের শরীর চর্চা বলতে কিছু নেই। তা আমরা যারা ছোটোবেলা থেকে আমরা সাইকেলিং, সাঁতার কাটা, জগিং করা ইত্যাদিতে আমরা যেরকম বড় হয়েছি, এখন কিন্তু সেটা দেখাই যায় না। লক্ষ্য করবেন যে মানে আমাদের এখানে পুকুরগুলি বা দিঘিগুলি আছে, সেখানে মানে সাঁতার কাটার জন্য কোনো ব্যবস্থা নেই, শুধু কাতল দিঘিতে একটা সেন্টার আছে, সেখানে সাঁতার শেখানো হয়,
0: তাতে অনেকটা সীমাবদ্ধতা রয়েছে, জলের শোধন বা ইত্যাদি বিষয় রয়েছে, খুব একটা স্বাস্থ্যসম্মত যে সে ব্যাপারে সংশয় রয়েছে, তো সেটা অত্যন্ত জরুরি। অ্যাকচুয়ালি আমি যতটা জানি যে সাঁতার সমস্ত শরীরকে সুস্থ রাখতে পারে, সারা শরীরের ব্যায়াম হয়ে যায় সাঁতারের মাধ্যমে, তো সেটা যদি করা যায় তাহলে তো খুব ভালো হয়। আশা করি এ উদ্যোগ থাকবে আগামীতে, আমাদের যারা শুনছেন বা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এই বিষয়ে তারাও ভাববেন বিষয়টা নিয়ে। আর সুষম খাবারের কথা বলেছেন, সেখানেও তো অনেক সমস্যা, আমরা যে খাবারগুলো খাই, সার প্রয়োগ হয়, রাসায়নিক সার, কীটনাশক, কোনটাতে আছে আর কোনটাতে নেই আমরা কী করে বুঝব?
1: এটা তো বোঝা সম্ভবই নয়, এটা আমাদের মানে মেনে নিয়ে, অর্থাৎ মানুষ বেড়ে গেছে, জমি কিন্তু একটুকু বাড়েনি, তো সেই সীমাবদ্ধ জমির মধ্যে থেকে এখন কৃত্রিম উপায়ে ফসল ফলানো হচ্ছে, এবং সেই ফসলগুলির থেকেই আমরাও আহার নিচ্ছি, আহার গ্রহণ করছি, এবং আমাদের

0: শরীরটাকে মানে ওইটা দিয়ে চালিয়ে যেতে হচ্ছে,
1: মানে কম সময়ে কম জায়গায় বেশি ফলন যাতে হয় তার জন্য হয়তো এগুলো প্রয়োগ হচ্ছে আর বাধ্য হয়েই হচ্ছে। তো সে এইটার থেকেও আমাদেরকে যাতে আমাদের শরীরটা তার সঙ্গে প্রতিরোধ গড়ে লড়ে টিকতে পারে তার জন্যও যোগাভ্যাসটা গুরুত্বপূর্ণ একটা কাজ করতে পারে,
0: করতেই পারে। সেটা ক্ষেত্রে আমাদের শরীরটাকে সেইভাবে তৈরি করতে যোগাসনের ভূমিকা অবশ্যই আছে। দেখুন, হৃৎপিণ্ড, ফুসফুস এইগুলি যদি সুস্থ থাকে তাহলে মানে অনেক রোগ প্রতিরোধ করা যায়। কারণ ফুসফুসে এই বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেনটা নিচ্ছে সেই ফুসফুসেই কিন্তু আমাদের রক্ত তৈরি হচ্ছে। সুতরাং এই ফুসফুসটাকে আমরা সুস্থ রাখার জন্য আমাদের আসন প্রাণায়াম করা যায়। সঙ্গে ভোরবেলা যে আমাদের যারা বয়স্করা আছেন বা অনেকেই দেখছি আমি মর্নিং ওয়াক করেন, এই মর্নিং ওয়াকটার কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে। বা বিকালেও যারা ইভিনিং ওয়াক করেন সেটারও প্রয়োজনীয়তা আছে। এখানে হাঁটা একটা ব্যায়াম, হাঁটাটা ব্যায়াম এই কারণেই আমি বলবো, পায়ের নিচে আমাদের অনেকগুলি গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলি কিন্তু রস নিঃসরণের মাধ্যমে আমাদের অন্য গ্ল্যান্ডগুলিকে সাহায্য করে, তাই হাঁটাটা কিন্তু একটা বড় ব্যায়াম।
1: তো অনেকে আজকাল হাঁটার অভ্যেসটা রেখেছেন, কিন্তু গৃহিণীরা ঘরের মধ্যে নানা কাজকর্মের মছিলায় তো হাঁটছেন, প্রচুর হাঁটছেন, এঘর ওঘর করছেন, সেটাও কি কার্যকরী হবে? সেটা কি ধরা হবে যে তার স্বাস্থ্যের উপকার হচ্ছে?
0: পুরুষদের থেকে মহিলারা কিন্তু সুস্থ স্বাভাবিক অনেকটা, কারণ তারা কর্মে থাকেন, এটা আমি মানে বলতে পারি। আপনারা একটা হিসাব করে দেখবেন, পুরুষরাই বেশি হার্টের রোগে আক্রান্ত হচ্ছেন, স্ট্রোক হচ্ছে, বেশিরভাগ সংখ্যাটা কিন্তু পুরুষদের। মহিলারা কিন্তু কাজের মধ্যে থাকায় তাদের ক্ষেত্রে রোগটার সংখ্যাটা কম, যাদের হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু হাঁটাচলার মধ্যে মানে কাজের মধ্যে থাকলে যারা কাজকর্মের মধ্যে থাকে তাদের রোগ কিন্তু, যেমন আপনি যারা গৃহ কাজে এসে অনেক কাজ করে তাদের শরীর স্বাস্থ্য দেখবেন, প্রতিদিনই সে আপনার ঘরে এসে কাজ করে দিয়ে যাচ্ছে, তার কিন্তু অসুস্থতা নেই। অর্থাৎ কাজের মধ্যে থাকলে সে মন শরীর দুটোই ভালো থাকে।
1: আরেকটা সমস্যা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, কিডনির সমস্যা। তো এই ক্ষেত্রে যোগাভ্যাস বা যোগ ব্যায়াম কি সহায়ক হবে রোগ হওয়ার পরে বা রোগ না হওয়ার জন্যে, দুটোই?
0: কিডনিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিডনিকে কিন্তু মানে যোগ ব্যায়ামের মাধ্যমে কিছু হঠাৎ করে কিছু করা যাবে না। কিডনির মূলত আমাদের শরীরের রক্তকে পরিশুদ্ধ করে এবং রক্তকে ফিল্টারিং করে। যেহেতু কিডনি রক্ত ফিল্টারিংয়ের কাজটা করে, সেই ক্ষেত্রে সেখানে কিডনিকে আমরা জল সরবরাহ ঠিকঠিকভাবে করে রাখলে কিডনি ভালো থাকবে। এছাড়া আসনের মাধ্যমে কিডনিকে খুব একটা কিছু করা যাবে না, তবে প্রাণায়াম আছে, প্রাণায়ামের মাধ্যমে কিডনি ভালো থাকবে।
1: আচ্ছা, তো আমরা বয়স্কদের ক্ষেত্রে মানে যেটা আমরা এই বছরের যেটা থিম রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি, আর শুধু বয়স্ক কেন, আজকাল অল্প বয়সীদের মধ্যেও হার্টের সমস্যা, কিডনির সমস্যা হয়েই যাচ্ছে, এবং আরেকটা সমস্যা হচ্ছে লিভার সিরোসিস। আমরা দেখছি যে এই রোগগুলো ভীষণভাবে বেড়েছে, বেড়েছে ক্যান্সার। তো এইসবের সঙ্গে কি যোগাভ্যাস বা যোগ ব্যায়াম লড়াই করতে পারে?
0: শরীরের রক্ত সঞ্চালন ঠিকভাবে হলে সব রোগই প্রতিরোধ করা সম্ভব, এটা আমি বলতে পারব। সুতরাং সেই ক্ষেত্রে আসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1: আপনার শরীর সুস্থ থাকুক, আপনি অন্যদেরকেও পরামর্শ দিন যাতে সবাই নিজেকে সুস্থ রাখতে পারে, এবং সেটা বার্ধক্যে শুরু করে নয়, একদম ছোট্টবেলা থেকেই শুরু করে যাতে সারাটা জীবন যতদিন বাঁচবেন সুস্থভাবে বাঁচতে পারেন, এই পরামর্শ আপনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত চাইব। আপনিও ভালো থাকবেন। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন ভারত।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করেছেন শ্রী অরিন্দম চক্রবর্তী, সঞ্চালনায় ছিলেন সুতপাড়ায় এবং প্রযোজনায় ছিলেন প্রবাল ভট্টাচার্য। আকাশবাণী কৈলা শহর, এখন জীবন স্মৃতি অনুষ্ঠান শুনবেন। আজকের অতিথি নিখিল রঞ্জন ধর, সঞ্চালনায় দেবাশিস দেব।

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি জীবন স্মৃতি অনুষ্ঠান। আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী নিখিল রঞ্জন ধর। নমস্কার।
1: নমস্কার।
0: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার শৈশব কোথায় কিভাবে কেটেছে?
1: আমার শৈশব কৈলাস শহরের অন্তর্গত চণ্ডীপুর গ্রাম, যেটা আমরা বলি মনো নদীর পশ্চিম পার, সেখানে চণ্ডীপুর গ্রামে আমার শৈশব কেটেছে। শৈশব কি, আমার কৈশোর যৌবন সবই কেটেছে চণ্ডীপুর গ্রামে, কৈলাসের অন্তর্গত চণ্ডীপুর গ্রামে। সেখানে চণ্ডীপুরের যে অনেকগুলো স্কুল আছে, এর মধ্যে একটা ছিল জুনিয়র বেসিক স্কুল, চণ্ডীপুর জুনিয়র বেসিক স্কুল, বর্তমানে সেটা চণ্ডীপুর হাই স্কুল এতে উন্নীত হয়েছে। সেই চণ্ডীপুরে আমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সেখানে পড়ি। তারপরে কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমি ক্লাস সিক্সে ভর্তি হই, সেটা 1977 সাল। সেই থেকে আমি রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে সিক্স থেকে ক্লাস টেন অবধি পড়েছি। 11-12টা আমি পড়েছি রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনে। তারপরে আমি শিলচরে পড়তে যাই জেসি কলেজে, সেখানে অনার্সটা আমি কমপ্লিট করি।
0: তো কোন সালে আপনি সরকারি চাকুরিতে যোগ দিলেন?
1: আমি 1996 সনের 23 সেপ্টেম্বর, আমার এখনও মনে আছে, আমি ওই দিনে আমি কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজির শিক্ষক হিসেবে আমি যোগদান করি। এবং যেহেতু রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি একটি গভর্নমেন্ট এইডেড স্কুল, অর্থাৎ অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, তাই এই বিদ্যালয়ে আমি 1996 সনে সেখানে যোগদান করি ইংরেজি শিক্ষক হিসেবে। এবং এখান থেকেই আমি 2025 সনে জুলাই মাসে সেখান থেকে অবসর গ্রহণ করি।
0: তো আপনি তো দীর্ঘদিন শিক্ষকতায় ব্যস্ত ছিলেন, অনেক ছাত্রছাত্রী যাদের সাফল্য আপনাকে গর্বিত করেছে, তো এমন কি কোনো অভিজ্ঞতার কথা আমাদের বলবেন?
1: হ্যাঁ, আমি আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক ভালো ছাত্র, মাঝারি ছাত্র অনেক পেয়েছি, অনেকের কথা মনে আছে, অনেকের নামও মনে আছে। এর মধ্যে কয়েকজনের কথা বলতেই হয়, যদিও বিশেষভাবে নামটা না ধরেই বলছি, যে আমাদের ছাত্র বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সেখানের সায়েন্টিস্ট হিসাবে এখন সে কাজ করছে, ইসরোতে কাজ করছে, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছে, এবং অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক তো আছেই, পুলিশ ডিপার্টমেন্টেও আছে, অন্যান্য সব ডিপার্টমেন্টে। অর্থাৎ আমরা যেহেতু একই বিদ্যালয়ে কাজ করেছি, একই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি, এই দীর্ঘ জীবনে আমি অনেক ছাত্র পেয়েছি, এবং যে কোনো জায়গায় হারতে গেলেই আমি আমার প্রিয় ছাত্রদের পেয়ে

0: যাই।
1: একটা মজার ঘটনা এখানে আমি বলি। আমি সে 10-15 বছর আগে হবে, আমি কলকাতাতে বেড়াতে যাই। কলকাতার সল্টলেকে যে ত্রিপুরা ভবন আছে সেখানে আমরা উঠি। সেখানে রাত্রেবেলা, খুব গরমের দিন, গরমের রাত্র, খুব গরম পড়ছে, আমরা রাত্রেবেলা ঘুমোতে পারছি না গরমের জন্য, পরের দিন পুরীতে যাব। তখন রাত্র 12টা বাজে, অনেকেই দেখলাম সবাই বাতাস খাচ্ছে গরমের জন্য, বাইরে বেড়াচ্ছে, হাঁটছে, গল্প টল্প করছে। হঠাৎ করে সেই কলকাতার সল্টলেকে হঠাৎ করে একটা ইয়ং ছেলে এসে ধুপ করে আমাকে প্রণাম করলো। প্রণাম করলো, আমি মানে মানে স্ট্রেঞ্জ হয়ে গেছি। অন্যরা যারা সবাই, এটা একটা মানে সারপ্রাইজ সবার কাছে যে হঠাৎ করে এই রাত্রিবেলা একটা ছেলে প্রণাম করছে, কী ব্যাপার। আমি হঠাৎ দেখে ছেলেটাকে চিনতে পারলাম, তার নাম এখনও মনে আছে, তার নামটা হচ্ছে প্রজিত মালাকার। সে বলছে, স্যার আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, তোকে চিনতে পেরেছি, তোর নাম প্রজিত না? হ্যাঁ স্যার, আমাকে তো চিনতে ঠিকই পড়েছেন। তো আমি বললাম, এখানে কী ব্যাপার? তো ও বলল, সে পুলিশ ইন্সপেক্টর, একজন অপরাধীকে ধরতে এসেছে কলকাতায়। অপরাধীকে ধরে তারপরে আগরতলায় নিয়ে আসবে। তাই আমি বললাম, এটা কি পারবি তুই, একা সম্ভব হবে? তখন সে বলল, স্যার লোকাল থানার সাহায্য নিয়ে সেটা আমি করব, এটা কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমার খুব ভালো লাগলো যে আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যাই না কেন, হঠাৎ করে আমরা পেয়ে যাই আমাদের ছাত্রদের, পুরনো ছাত্রদের। তখন খুব ভালো লাগে মনটা, এবং এটা আমাদের বলতে ইচ্ছা করে যে এই প্রফেশন, আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনে একমাত্র সম্ভব সেটা সেই সুখস্মৃতি অনুভব করার। সেটা আমার মনে হয় অন্য প্রফেশনে যারা রিটায়ার করেছেন বা অন্য প্রফেশনে আছেন তাদের সেই সুখস্মৃতি আছে কি না আমি জানি না।
2: আমরা লক্ষ্য করেছি বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রী প্রাইভেট টিউশন নিয়ে এত ব্যস্ত থাকে যে অধিকাংশ দিনই তাদের স্কুলে যাওয়ার সময় হয় না। কিন্তু আমরা শুনেছি আপনাদের সময়ে স্কুলেই পড়াশোনা হতো, গৃহশিক্ষকের কোনো প্রয়োজন ছিল না, স্কুলের পড়াই যথেষ্ট ছিল। তবে কি ধরে নেব বর্তমানে স্কুলে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না?
1: এই প্রশ্নটা যে করলেন, একটু এটা দ্বিধা দ্বন্দ্ব আছে প্রশ্নটার মধ্যে, তার মধ্যে সত্যতাও আছে আবার পুরোপুরি সত্যতাও নেই। বিদ্যালয়ে পড়াশোনা এখন, আচ্ছা আগের কথাই বলি, আমাদের সময়, হ্যাঁ আমাদের সময় বিদ্যালয়ে পড়াশোনা হতো। তাছাড়া আমাদের সময়কার যে আমাদের স্কুল জীবন, তখন বেশিরভাগ স্টুডেন্ট যারা ছিল বেশিরভাগই দরিদ্র শ্রেণীর মানুষ ছিল এবং দরিদ্র ঘর থেকে তারা এসেছিল। 100-এর মধ্যে ধরুন 90-95% ছাত্রদেরই টিউটর রাখার ক্ষমতা ছিল না। তারা পড়াশোনা, বিদ্যালয়ের পড়াশোনার উপর নির্ভরশীল ছিল এবং সবাই রিডিং পড়তে পারতো, লিখতে পারতো এবং ক্লাসের পড়া হতো, ক্লাসের পড়া দেওয়া হতো এবং ক্লাসের পড়া সবাই শিখে আসতো। এবং এইভাবেই সবাই আমাদের সময়ে খুব ভালো রেজাল্ট না করলেও মোটামুটি সবাই পাস করে গেছে। এবং আমি তো বলি, আমাদের সঙ্গে যারা ক্লাস টেনে ছিল, ক্লাস টেনে যারা মাধ্যমিক দিয়েছে, তার মধ্যে খুব কম সংখ্যক ছেলেরাই মানে চাকরি পায়নি বা কোনো কাজে নিযুক্তি পায়নি, এরকম খুব কম। তার মানে আমাদের সময় যারা, আমরা যারা শিখেছি, যা শিখেছি বিদ্যালয়ে বা যা পড়েছি, আমরা জেনুইনলি খুব ভালোভাবেই পড়েছি, ভালোভাবেই শিখেছি। তখন আমাদের অবস্থাও সেরকম ছিল না যে সবাই প্রাইভেট টিউটর নেবে, প্লাস প্রাইভেট টিউটরের তত প্রচলনও ছিল না। আমারও ব্যক্তিগতভাবে আমার মাধ্যমিক অবধি কোনো প্রাইভেট টিউটর ছিল না। 11-12 আমার, আমি সায়েন্সে ছিলাম 11-12, তবুও সেখানে সায়েন্স ম্যাথমেটিক্স 3-4 মাস বোধহয় পড়েছি, কেমিস্ট্রি 2-3 মাস পড়েছি, মানে পুরো কন্টিনিউ আমরা করিনি, আমরা বিদ্যালয়ের পড়াশোনার উপরে।

0: নির্ভরশীল ছিলাম। কিন্তু বর্তমানে আসলে আমাদের, আমরা যারা গার্জিয়ান, আমি তো বর্তমানে একজন গার্জিয়ানও বটে, আমি কিন্তু আমার ছেলেকে আমি পড়িয়েছি, তার স্কুলেও পড়াশোনা হয়েছে, তবুও আমি আমার সাবজেক্ট বা আমি যেগুলো দেখাতে পেরেছি সেগুলো দেখিয়েছি, উপরন্তু আরও ভালোর জন্যে, এটা কোনো দোষের নয়, আরও ভালোর জন্যে আমরা প্রাইভেট টিউটারের কাছে দিয়েছি, বা বর্তমানে ছেলেরা মেয়েরা তারা প্রাইভেট টিউটারের কাছে যাচ্ছে আরও ভালোর জন্যে। গার্জিয়ান চাচ্ছেন যে তার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা বড় আধিকারিক হোক, এগিয়ে যাক, এই বিষয়ে কেউ কার্পণ্য করছে না। এই জন্য আজকে সবাই আরও বেশির জন্যে, আরও ভালোর জন্যে প্রাইভেট টিউটারের কাছে যাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের সময় যে বিদ্যালয়ে পড়াশোনা হতো, তখনকার সময়ের যে সিনসিয়ারিটি টিচারদের মধ্যে ছিল, এখন একটু বলতে একটু কষ্ট হয়, বা এটা সত্যি কথাই যে এটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা কমছে। এটা আমাদের সমাজ যে ব্যবস্থা বা এই যে পারিপার্শ্বিকতা, এই সমস্ত কারণে যে সিনসিয়ারিটি কমছে, একজন টিচার সুলভ যে মনোভাব, যে দায়িত্ব, যে কর্তব্য, সেই বোধটা আস্তে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা কমছে আগের তুলনায়, এটা আমার মনে হয়। এই জন্যে অনেক সময় ক্লাস হয় না বা কম হয়, বা ছাত্ররাও সেইভাবে ইন্টারেস্টেড হয় না। যদি একটা ছাত্র ক্লাসের পড়ায় ইন্টারেস্টেড হয়, আমি একজন টিচার হিসেবে যদি আমার ছাত্রকে আমি উদ্বুদ্ধ করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, তাহলে সে আমার ক্লাস করবেই, এটা আমি বিশ্বাস করি। তারপরেও আছে যে সমাজ, এখন মোবাইল আছে, টিভি আছে, এখন তো ছেলেমেয়েরা বাইরে খেলাধুলা করে না, মোবাইল টিভি এগুলোতে ব্যস্ত, এই যে পারিপার্শ্বিকতার জন্যেও বিদ্যালয়ে কম দেখা যাচ্ছে ছেলেমেয়েদের, ওরা অনেকেই তারা টিউটরের উপর নির্ভরশীল। তবু আমি বিশ্বাস করি যে একটা ছেলে বা একটা মেয়ে রেগুলার যদি ক্লাসে যায়, রেগুলার স্কুলে যায়, তাহলে সে কিছু না কিছু শিখবেই, এবং সেখান থেকে, এবং রেগুলার যদি টিচাররা ছাত্রদের ক্লাসে দেখেন, তাহলে টিচাররাও আমি মনে করি পড়ানোর জন্য উদ্বুদ্ধ হবেন, অনুপ্রাণিত হবেন। আমি যদি গিয়ে দেখি আমার ক্লাসে ছাত্র কম, যেমন আমি ইংলিশের টিচার ছিলাম, আমি ফার্স্ট পিরিয়ডটা করতাম, এই জন্য স্টুডেন্ট বেশি থাকতো, 150-200 স্টুডেন্ট থাকতো, আমি যদি কোনোদিন দেখতাম 40 জন স্টুডেন্ট, আমার ভালো লাগতো না। যদি 10 জন স্টুডেন্ট পেতাম, তাহলে হয়তো ক্লাসে সেই মনোযোগ আসতো না। যদি আমি দেখতাম যে একদম ক্লাসটা পুরো ভর্তি আছে, ছাত্ররা গিজ গিজ করছে, তখন পড়াতে যে আনন্দ, আমরা যে উদ্বুদ্ধ হই, টিচাররা যে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, এটা দরকার আছে। এই জন্য আমি বলবো, ছাত্রদের বলবো, তোমরা স্কুলে যাও, তোমরা বিদ্যালয়ে যাও, তোমরা প্রাইভেট পড়ো, আরও ভালোর জন্য পড়ো, দোষের কিছু নয়, কিন্তু স্কুলের পড়াটা নাও। স্কুলে যে শিক্ষাটা দেওয়া যাবে, একটা ক্লাসে রেফারেন্স হিসাবে আমরা অনেক কথা বলি, যেটা প্রাইভেট টিউশনে সেটা বলা সম্ভব নয়। প্রাইভেট টিউশনটা হবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, অনেকে 40 মিনিট, 45 মিনিট পড়ান, সেখানে শুধু নোটস দেওয়া হবে। কিন্তু একটা ক্লাসে যে আলোচনা, যে রেফারেন্স, সেটা যে কোনো একটা পোয়েম থেকে একদম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আলোচনাটা, বিশ্ব ব্রহ্মাণ্ড আমি বলবো, সেখানে আলোচনাটা ছড়িয়ে পড়ে, সেখানে ছড়িয়ে দেওয়া যায়, তো সেই যে আলোচনাটা, এক্সটেন্সিভ যে ডিসকাশন, সেটা একমাত্র সম্ভব ক্লাসে, স্কুলে। এই জন্য আমি ইয়ং জেনারেশন, যারা স্কুলে এখন পড়ছো, কলেজে পড়ছো, আমি বলবো তোমরা প্রত্যেকদিন স্কুলে যাও এবং ক্লাস করো, টিচারদের থেকে জানো, তাহলে তোমরা উপকৃত হবে।
1: আমরা জানি আপনি লেখালেখিও করেন, তো সাহিত্য সংস্কৃতির প্রতি আপনার আকর্ষণ কবে থেকে?
0: সাহিত্য সংস্কৃতি আমার ছোটোবেলাতেই আকর্ষণ। তবুও আমি যখন, আমি প্রথমে ক্লাস 11-12 আমি সায়েন্স পড়ি, তার পরবর্তী সময় আমি লিটারেচার, ইংলিশ লিটারেচার নিয়ে আমি পড়ি, এবং লিটারেচার পড়তে পড়তে আমার লিটারেচার তথা সাহিত্যের প্রতি

0: আকর্ষণ বাড়ে, দেশি বিদেশি সাহিত্য বা সাহিত্যিকদের রচনা সেটা পড়তে পড়তে আমার সাহিত্যের প্রতি আকর্ষণ বাড়ে। আমি নিজেও আমি কিছু ছোট গল্প, মূলত আমি ছোট গল্পই লিখতাম, এখন অবশ্য লিখি না, আমি ছোট গল্পই লিখতাম এবং দু একটা কবিতাও লিখেছি, তবে বর্তমানে আমি লিখছি না, কিন্তু আমি পড়ি। আমি একজন, আমি মনে করি বা একজন লেখক তো আমি না হই, কিন্তু আমি একজন ভালো পাঠক আমি আমার মনে করি। এই আপনি আমার বাড়িতে এসেছেন, দেখতে পাচ্ছেন যে আমার একটা বইয়ের একটা রাখার একটা জায়গা আছে, কিন্তু এর থেকে আরও অনেক বই ছিল আমার বাড়িতে, সেটা বিভিন্ন সময় নষ্ট হয়ে গেছে। আমি প্রতিদিন প্রতিদিন একটা না একটা বই পড়ি, এবং গত বছর আমি যে বইটা পড়েছি সেটা শ্রীরামকৃষ্ণ কথামৃত, এটা এক বছর লেগেছে আমার পড়তে, এবং সেটা 1172 পৃষ্ঠার বই, পুরো বইটা আমি পড়েছি, এক বছর নিয়েছি। এবার আমি ধরেছি মেইন ক্যাম্পফ, অ্যাডলফ হিটলারের মেইন ক্যাম্পফ অর্থাৎ আমার সংগ্রাম। এই বইটা আমি অনেক দিন আগে, 20 বছর আগে কিনেছিলাম, 8-10 পৃষ্ঠা পড়ে আর পড়িনি, এখন অনেক সময় আছে, এখন বইটা পড়া আরম্ভ করেছি, এবং সেটাও প্রায় 500 পৃষ্ঠার বই এবং ছোটো ছোটো লেখা, বড় হরফের যদি ছাপানো হতো তাহলে হয়তো 11,000 পৃষ্ঠার হতো, সেটা অনেক দিন লাগবে, সেটা আমি পড়ছি এবং মূলত আমি পড়তেই ভালোবাসি।
1: তো এই অবসর সময়ে আপনি এখন কী করছেন?
0: এই যে বললাম, অবসর সময়ে আমি তো বাড়িঘরে যা টুকটাক কাজ থাকে সেটা করি আর পড়ি, বই পড়ি, বই পড়ে আমার সময় কেটে যায়, টুকটাক গান শুনি, মূলত পড়ি। আমি নিউজ পেপার পত্রিকা পড়তে ভালোবাসি, রাজ্য দেশ তথা বিশ্বের খবর রাখতে খুব ভালোবাসি, সেটা চর্চাও করি, আমার বন্ধুবান্ধব আছে কিছু, আমার আবার অনেক স্তরের বন্ধু আছে, আমার অবশ্য ছোট বন্ধু নেই, আমার সমান বন্ধু আছে, আমার বয়সের সমান, আমার থেকে অনেক বয়সের বড় বন্ধু আছেন, 80 বছর বয়স্ক আমার বন্ধু আছেন, আমি ওদের সঙ্গে আলাপ করি, গল্প করি, এবং স্বাভাবিক কারণেই রাজনীতি, সমাজনীতি, দর্শন, আন্তর্জাতিক যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা করতে ভালোবাসি, এবং বই পড়া, দু একজন আছেন আমার সিনিয়র দাদা বন্ধু, ওদের সঙ্গে যে বইটা পড়ছি সেই বইটা নিয়ে আলোচনা করি, অনেক সময় দেখা যায় উনি পড়েননি বা না পড়লে আমি বলি, উদ্বুদ্ধ করি যে আপনি এই বইটা পড়েন। যেমন আমার একজন দাদা বন্ধু, ওনাকে কদিন আগে আমি একটা বই দিয়েছি, আমার একটা প্রিয় বই, সেটা হচ্ছে ফ্রিডম অ্যাট মিডনাইট, সেই ফ্রিডম অ্যাট মিডনাইট সেটা দামিনিক ল্যাপিয়ার, লেরি কলিন্সের লেখা, ওরা দুজন 20 বছর এটা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের 1 বছর আগেকার সময় এবং বিশেষ করে মহাত্মা গান্ধীকে নিয়ে ওরা লিখেছেন এই বইটা। আমি একজন দাদা বন্ধুকে খুব অনুপ্রাণিত করি, উনিও অনুপ্রাণিত হয়েছেন, উনি বলেছেন আমাকে বইটা দাও না, তো আমি কি আমি দিয়েছি ওনাকে পড়তে, এই বইটাও আমি পড়েছিলাম। এইভাবে অবসর সময়ে আপনি বলেছেন, আমি বন্ধুবান্ধবের সঙ্গে গল্প, গুজব, আড্ডা এবং মূলত লেখাপড়া, সাহিত্য, রাজনীতি, সমাজনীতি এইসব নিয়ে আলোচনা করতে ভালোবাসি।
1: আপনি বলছিলেন যে আপনি গান শুনতে খুব ভালোবাসেন, তো কী ধরনের গান শুনতে আপনি বেশি ভালোবাসেন?
0: আমি সব গানই শুনি, এখনের আধুনিক গান, হিন্দি সিনেমার গানও শুনি, তবুও আমি বলি যে আমি একজন রবীন্দ্র ভক্ত আমি মনে করি নিজেকে, এবং রবীন্দ্রনাথের লেখালেখি, গান, আমি নিজে কিন্তু গান জানি না, কিন্তু রবীন্দ্রনাথের গানের পদ অনেকগুলো আমার জানা আছে, আমার খুব ভালো লাগে, এবং অবসর সময় বা যে কোনো মনের কোনো ব্যথা, বেদনা, কষ্ট যখন হয় তখন রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত শুনলে যেন আমি মনে শান্তি পাই, আমার ভালো লাগে।
1: আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: আপনাকেও ধন্যবাদ।

এতক্ষণ জীবন স্মৃতি অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলা শহর, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শিল্পী পণ্ডিত শোভন চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বিশ্বের নানা দেশে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের বিরুদ্ধে খেলছে। বেলজিয়াম ইরানের এবং উরুগুয়ে কার্বোভারদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
1: আইএনএস বিক্রান্ত সে লেকর আজ তক কি যাত্রা কেবল নয়ে যুদ্ধপোতোঁ কি যাত্রা নহি হ্যায়, ইয়ে ভারত কি বড়তি আত্মনির্ভরতা কি যাত্রা ভি হ্যায়। আজ আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি ওর আইএনএস সংশোধক উসী যাত্রা কো নয়ী গতি দে রহে হ্যায়। ইয়ে তিনো পোত ভারতকে তিন মহত্বপূর্ণ সংকল্পকে ভি প্রতীক হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিনটি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর এক যুগান্তকারী মুহূর্ত। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগ ব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহি হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহি হ্যায়। ভারত মে হাম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কাটে ভারতীয় দূতাবাসের যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। সেদেশে ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র IGCC এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে গতকাল রিয়াদে যোগ দিবস উদযাপনে 500 জনের বেশি অংশগ্রহণ করেন। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। তামিলনাড়ুর পেরিয়াপালামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাস চালককে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্বর্তী চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে এই বৈঠকের মধ্যে ইরান জানিয়েছে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে 4 দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া 6 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট আইএনএস তরকাস গতকাল মরিশাসের পোর্ট লুইসে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিযানের অংশ হিসেবে এই সফরের লক্ষ্য হল ভারত ও মরিশাসের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করা। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। আইএনএস তরকাস মরিশাস ন্যাশনাল কোস্ট গার্ডের কর্মীদের জন্য পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হয়েছে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হয় ভারতীয় সময় রাত 9:30। শেষ পাওয়া খবরে স্পেন 2-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 10 মিনিটে এল ইমাল, 21 মিনিটে এম ওয়ারজাবল গোল করে স্পেনকে এগিয়ে দেন। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস এঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে জাপান তিউনিশিয়াকে আজ 4-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। মহিলাদের হকিতে এফআইএইচ নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেন নবনীত কর ও সুনেলিতা টোপ্পো। গোটা টুর্নামেন্টে ভারত অসাধারণ পারফরমেন্স করে, সমস্ত ম্যাচেই তারা অপরাজিত ছিল। নেশনস কাপ খেতাব জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা দল হকি প্রো লিগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কার রঙ্গেলি রামবুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের যশ ঠাকুর 3 উইকেট নিয়েছেন। বৈভব সূর্যবংশী 29 বলে 94 রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনিই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD চলতি মাসের 27 তারিখ

0: পর্যন্ত অরুণাচল প্রদেশ হিমালয় সংলগ্ন, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয় পর্যন্ত আসামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। IMD জানিয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, ত্রিপুরা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় আগামী 4 থেকে 5 দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। এখন গঙ্গাচরণ বিশ্বাসের কণ্ঠে লোকগীতি শুনবেন।

অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 ভক্তিমূলক গান, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তারপরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১১:০০ লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 যুববাণী, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 গজল, 2:00 মিড ডে নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:00 প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তারপরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান, 6:00 খর গৃহস্থের আসর, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 মালঞ্চ, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাড়ি কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:13। আমাদের আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55।

শ্রোতা বন্ধুরা, এখন আইসিসি উমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর ইন্ডিয়া ভার্সাস সাউথ আফ্রিকার খেলার ধারা বিবরণী নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন।